পরফাই ট্রগ্রাম নিট কে প্লেন লোটে কং ডুকার্ডম লোনে জাইমে কং ডেং লং আসানসন লোন নাল টুম আরজু লং ইজি পরফাই ট্রগ্রাম নিট থং কে প্রফ প্লেন লোটে পিনিয়ার নি আং ডেং লং পেন দুর্মিশন ক্রো কে থান পন হির জির নাল টুম আরজু লং ইজি আদুন থু পরফাই ট্রগ্রাম নিট থং কে প্রা সির কে প্লেন লোটে পিনিয়া সারলাম থে আ অকচুডেট আহি লাং সেলেট পো নাল

ইসন কনাসত কপচিনিয়ালাম থে আর্জেকথা মেলেরিয়া ইফু কেসু পু চিচিনি লোতে পেদের ডিপিন পেন ডক্টর লং চপাকলাং দামসেরাক নংজি আথেমা লবাং স ফু কেসু কে মেলেরিয়া কেসু মানডেট থেক ডক্টর আতুম কেথানা তেং পেন বি সাতলাং ক্লেম নংজি আজু মেকেজাং আহু চিটিমলান চিহিং নংজি হেম কম হেমরায় লং বা বি পাংরাম লং লিডেট নংজি জং সিয়া কাংরাম দু পুরুতে পাংথাই পামি নংজি লংবং লং প্লেট আন্তা পাবে দেট নংজি জং সিদো পুলুতে লসো দিমলং ব্লিচিং পাউডার মতে ব্লিচিং আদু রে কলিতে তাই নংজি কিথু কংচে হরমু আন্তা হেম কম হেমরাই আলং ওয়ার্থাপ থে দেট রা এলং আদিম হিলিক হুট পেন হালালা ডাকসি ওয়ার্ডাম চোট নংজি লং কপিলিয়া পাইপ টেপ লাপেন লং কপাং পেন আতি বুক জং সি কোনাত নে কেওয়াক দু পুলুতে মার্টিন পেমে নংজি নিংচি বিক থা আর্নি কংসাম পর লুতে হেমার লোপেন চিতিম কি প্লুংসাই ক্লেম নংজি লহাই আসাই কে হিজুং মিহি কার উট ফি এমি কে থর লাপেন নন মালম হিথি কুলা দালং নাকি ক্লাং চিতিম কি আপি কি প্লুং আদোয়াই হুই থর লাপেন কাই নংজি আদুন্থু থেং পি কে লাং তোমন লাপেন আর কি কেচে হোপেন কে খাং বাংল থেং পি থেং প্রাং লাপেন ইং নাম নং কিবির পেন আজক কেরেং এট আচিথি কেদো আপি আন তা আকিসুং দোতাংল নাম পি নাম দুর টংসেকট পেন কানোহক আজক তোমন টেপ্রিন্তা কাছে তন্তে নং দোতাংল কেরেং এট আপি আন রেংডক রেং নি পেন কেপেরেং জি আফান থেং পি এনং জি লাপেন রাইকম নং জি দেট চানি চানজাই লাপেন আলি রাচাম কেপা দো আফান থেং পি এনং জি কেনা সৎ কপিচিনিয়ালাম থেকে লাপনিক চটলো

Litum, May 2005 an inkan pensi kita lon pen pangcheng lo lapen pinike May 17, 2024 arni an lo pinni anta ilitum na sopan May 17 arni ke World Hypertension Day pu hok pensi talon pon verlo. Laso ke talon pon abang mati laso World Hypertension Day pu people si ilitum hok pon nangkok ma athema ilitum anutinta pressure do ba hala ke pressure do hala ke pressure ke khai pensi mani ke stroke det lo mani ke heart attack det poitli tum arjulong ola son thak thak si pethiang kanglong ta do olo pressure ke do amuni tum ba hypertension ke do amuni tum do olo around 7.5 millions amullo katum ke hypertension a joini pensi a pran ke dam nang ta dulo lasi nili matha lo che hypertension mati pressure kosong si kitu jima mati kosong si kaciri jima mati kosong bin sili tum i oke pran cipa misen jima lagi anutin la kacini kinang sot lo la si wala hypertension di arni bangge ili tum la so awareness mati kosong si ili tum lifestyle kacin change na ima la so lamba ili tum chithan po na la si hypertension mati pressure do u kulute kupilo la bang ili tum chini si kimi Nili tu medical ahin pen pulutang te nang litum blood pressure po nang lang lang munitum mate hem long tanon lom ke pressure kachi lang ji a hormu mate amisin do la so misin long jong si ili tum a blood pressure level 140 by 90 millimeter mercury bala pen athak pulote ili tum pressure high ulupusi munithan pupo la pen la son 140 by 90 athak bangke 140 ampere by 90 ইলিটুম প্রেসার চেলাংলো পুলোতে আমি সিন লং হিনি আনম্বর বা আমেক নাংলাংলাং আঠাক বাংকে সিস্টোলিক ব্লাড প্রেসার পুলো লাপেন আবের বাংকে ডাইস্টোলিক ব্লাড প্রেসার পুলো লাসে সিস্টোলিক ব্লাড প্রেসার বাং যদি 140 আঠাক কে দো বাং 140 পে নাকি অং বাংকে আবের আনম্বর কে টক টক বাং 90 পে নাকি অং পুলোতাং তে ইলিটুম চেমাথা মিলো যে ইলিটুম প্রেসার ডো উলো পো লাসি ইলিটুম লাসো কোসন কান মা আ প্রেসার কি অং লা আনলো মানে লাসো আ কিসো নাকি বাদ জিতা নাসি কুপি পিসি আ কিসো মা মাতে প্রেসার কোসন সি আং ঠেক মা ইলি তুম নন চিথান পন লো না নাসি প্রেসার পুলোতে সনি দো ইসি ব্যাংকে প্রাইমারি হাইপারটেনশন পুসি নি তুম মেডিকেল টার্ম ব্যাংকে পুপু প্রাইমারি হাইপারটেনশন আ ব্যাংকে মাজক তা আ রিজন চিনি নে কপি ব্যাং টং নে বেলেগ আকিসো অবে পেন পেনসি ইলি থাং তা আসিমটম সাবে মাতে আকিসো ঠেগাবি তা ইলি তুম প্রেসার ডো উ পা হত পেন প্রেসার চি ল্যাং লোটে ডো কক দিতি লাসি কপি পিসি লাসন লাসো প্রেসার কিপা অং দেত মা লাবাঙ্গে ইলি তুম চিনি নাং জি কিনাং সট লো লাসি প্রাইমারি হাইপারটেনশন পুলোতে ইলি তুম জেনেটিক মাতে ইলি তুম এজ এজ পুলোটাং তে ইলি তুম আর তা কি অং অং অং প্রেসার আনাত আকিসু নাং অং পো বা নাং বাদ ছেদ পো আধে কি ইলি তুম এনভায়রমেন্টাল ইস্যুস তা দো লাপেন ইলি তুম ইংটি কে চো তা ইলি তুম আবিসি বা আকে বাদ পেক চো পুলোটাং তে প্রেসার নাং পা বাদ দেত লাপেন ইলি ওয়েট মাতে লা বডি ওয়েট বাং দো ও মাতে একরম থে ও লাতুম তা প্রেসার কে লং জি আ চান্স থে ও লাপেন মুনে তুম স্ট্রেস তো টেনশন তো ও মেন্টালি লাহাই তুমতা প্রেসার নাং বাদ যে চান্স তো লাপেন মুনে রা তুম এক্সারসাইজ ক্লেম ক্লে কাম্পি ক্লেম ক্লে হেম লং ইনি লাপু চোপো দোপো টিভি হাইলাং লাহাই সেডেন্টারি লাইফস্টাইল পুলো থাকতে ইলি তুম প্রেসার কে বাদ যে আ চান্স তো পিকলো লাসি 90 to 95% মুনে ধান ইলি লাংদাম পুলোতে লাহাই আর রিস্ক ফ্যাক্টর্স সি বেশি থেকদাম লং মানে ইংটি চৌপিক কোমানি আক্রম থে ও কোমানি আটেনশন দো তাং হো কোমানি কাম ক্লেম ও এ হেম লং সে এনে লাপু দো চট আন চো চট মেকজাং চট এক্সারসাইজ হাই আবে লাহাই তুম লং সে বেশি প্রেসার কে অংকে ইলি তুম কে থেকদাম লং লাপেন আদুন থু ব্যাং ইসি ব্যাংকে সেকেন্ডারি হাইপারটেনশন পো লাগে 5 to 10% না আংবং মানে আ কিডনি ডিজিজ হরমোনাল প্রবলেম দো মাতে পিনে আ মেডিসিন চোবম হালাহাই তুমতা হাইপারটেনশন মাতে প্রেসার কিবাজি আ চান্স টু ককিটি মেন কে ইলি তুম কিডনি ডিজিজ
mate ile tum kidney ake sope.

0: নাম্বার ওয়ান কে নাংলি তুমজুটি স্মোকিং মানে দুমা হাই মং পেন হর হাই রিম পুলুতং দে নাংলি তুমলা হাই ব্যাং ইংটন ডেট সিকিমিজি মানে চুচি ডেট সিকিমিজি লাপেন ডাইট আপাং দা ইলি তুম হেলদি ডাইট চলোতে মেসেনজি হেলদি ডাইট পুলুতং দে হাইপার টেনশন ডাইট ভানগে ইলি তুম ড্যাশ ডাইট বুঝে পাব তারপর ড্যাশ ডাইট লংগে ইলি তুম ফেট মানে আঠু কে দোহরম বাই বা কম সম নাম্প লাপেন কার্বোহাইড্রেট তা একটা লিমিট পেন সিচু নাম্প কার্বোহাইড্রেট বলে তিলি তুম পুদাম পোলা রাইস তং হোম আন লং লাপেন উইট আটা ময়দা লাহাই কিছু আভাং সবসো লিমিটেড অ্যামাউন্ট সিচু নাম্প লাপেন লা ইলি তুম লং কে নন মাত কে কার্বিয়াং লং লং কে ইলি তুম কে লা গ্রিন লিফি ভেজিটেবলস দোপিকলাং আরবো তং হো অর্গেনিক আহরমুল দোপিকলাং লাহাই ইলি তুম চোদুন ইন্টারেস্ট বেশি ছিপি লাপেন লা ও খাই ব্যাং মিট তা ব্যাং ইলি তুম কিছু পাকম দুন চেট পোলো তাং দি হাইপার টেনশন পেন আসাব সব আকি জগ দুচি লাপেন ইলি তুম ল্যাং ব্যাং জুন ওনাংজি লাপেন এক্সারসাইজ পেন হোদাই তা ইলি তুম এক্সারসাইজ করি নাং পো লাপেন উন আন কে আপর ছিপি নাংজি মিনিট থম ক্যাপ লে আর্নি শিলং এক্সারসাইজ করি নাংলি তুম যদি সপ্তাহে শিলং নিফ আংকে আর্নি শিলং 30 মিনিটস মানে মিনিট থম ক্যাপ লে নাংলি তুম এক্সারসাইজ হান আপর ছিপিয়েন তা নাংলি তুম এসি হেলদি ওয়েট অলং দোজি নাপেন নাংলি তুম ইংটি হাই চো ও পোলো তাং তেলা ইংটি হাই রা কিছু পাকম নাং পো যদি নাংলি তুম প্রেসার ব্যাং অংচেট আনা থুসে চে থেকলং পোলো তেলা ইংটি কি দো ও হরমো ব্যাং নাংলি তুম চোছি দে যে আচার কিবি লং ডাইলি তুম ইংটি জগ অডিটি পাপড় ডাঙ ফেলো লাহাই ব্যাং গে ইলি তুম কিছু ব্যাং ছেড়ে চেট নাং পো লাপেন ইলি তুম গে লা ফাস্ট ফুড হাই তা নন লম গে অ্যাভেলেবল পো ইলি তুম চো ডে টি লাসি লাহাই ফাস্ট ফুড লাপেন লা জাঙ্ক ফুড লাহাই হাইপার টেনশন মানে প্রেসার ডোপতে লাহাই ব্যাং কিছু একটা লিমিট পেন চো পোলো তাংটি মেপো লাপেন নাংলি তুম যদি স্ট্রেস বা টেনশন দো পোলো তাংটি নাংলি তুম আসাবসো লাহাই স্ট্রেস হাইটা চিপা কম জি ফানসি মেসেন পো যদি নাংলি তুম প্রেসার ডো পোলো তাংটি মেডিকেশন বা গে কে নাং সদ ল প্রেসার ডো পোলোতে নাংলি তুম লা ডক্টর লং দামই ডক্টর নাংকে প্রেসক্রাইব মেডিসিন লেচনই লাপেন কি নাংলি তুম লা প্রেসার মেডিসিন বাংকে ডক্টর প্রেসক্রাইব থিং সিচু নাংপো লাপেন যদি নাংলি তুম হেম লং দা মেসিন সে নাম উন পোলো তাংটি নাংলি তুম মিঠাং তা ব্লাড প্রেসার ব্যাং যে মনিটর ওয়াই সিকি মেজি লা সিনিলি হিন পেন পিনিকে লা হাইপার টেনশন আপু থাক ব্যাংকে লান সি নাংথান ইক পঞ্চটপো কাদুক উই ফান্তা কার্ডম
1: লাপন পর নাংলি তুম কেনা সত আরানি আজাই মেক আংদেং লং ওয়ার্ল্ড হাইপার টেনশন ডে আরানি পচটনুনসি ডক্টর জাংমি দেরাপি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর দিফু মেডিকেল কলেজ এন্ড হসপিটাল কমিউনিটি মেডিসিন আহিন পেন কেথান লামথিনাং লিতুম আর্জুলং টংল লাকে আকাশবাণী দিফু আদুন্থু লামকান আজাই মেকাং ডেংলং বকলা সারপো লামকান আর্জিগলুনা লবাংস আজাই মেকলং চেপার জানো নাতুম লাকে বকলা সারপো লাকে স্যামসন মহাজন কেংকক লাকে কেনসিং পিনপো লাকে ফান্ডার সারপাংরি মাস্টার লাকে রামেন জিরসং থেংসং কামির সেঙ্কান কিমি কাবান হুনমিলি মানাই হুনমন লাপেন লাবাংস জয় মেঘালং কচরাবদুন লাকে সার প্রদীপ রংফার লাপেন আদুন্থু লবাংস জয় মেঘলং কচরাবদুন বাংকে স্যামসন ততাংতে লবাংস লামকান আরজিক সেনা
2: লাকে আকাশবাণী দীপু নন নাংলি

0: tum lamkan arjuik longpo alamkan amen bokola sarpo. Labangso alamkan ketok abang sangpi promila kilingpi sangti langso socheng dhenta. Labangso alamkan along kacheparjan donatum bokola sarpo kacheparjan abang semsoningti. Mahajan kengko kacheparjan abang kensing taro. Pinpo kacheparjan abang fandar teron. Sarpangri master kacheparjan abang romeningti. Jirsong kacheparjan abang tengsong ingti. Kamir kacheparjan abang sengkan kimi ingtipi. Kaban kacheparjan abang hunmili kropi. Manai kacheparjan abang hunmon ronghangpi. Labangso alamkan kipachun abang prodip rongphar. Rap chunbang semson ingti. Totangte arjuikta pini alamkan. Alamkan amen bokola sarpo.
1: বা পিনিকে বোতাকে জগদ নাই তো ওয়ে পেন আন কে চুমু বেলে পক কাং রেং জো পেন ইংলং আরে চুতু কিদু না সক আথে কে মে মে ফিজুকার লে লে কাতাং না লাপেন কে চুমলে না কাতাং না উফ
2: পিসা দা প্রাণা পাশে মুতুর মাতি পো
1: মাইক তো ওয়ে পেন আন কে চুমু বেলে নিং ক্রু লাপ সেলে পাশে মুতুর তে তে কপিসি কে দো জয় থেকপো মা হো
2: পাশে মুতুর লতে আনামে থা মাং জি মানতে
1: এ ওয়াং ওয়ে কে নেতা চিনি লো লো না ফান্তা সাইচুতি কি নাই পুনাং কি পুলো কে লোকচারলি দুনতা পাংচেং দুন হয় হেমা সাইলে নাকে ক্লেম লাং মা হা নাং পাই থি লট পেন নেকে নাং ফা নাকে লানা নাঙ্গা চেপা দুঃখ আনসি এ কাই কে দাম পুজু
2: মা জগ পায় পুতা আসমার ফানকে চেপা দুঃখ হুড়লো নাং তুম দেট কালি লোক নাংতা
1: চেপা দুঃখ নাম পোকে চিনি লো দিক সন্ধ্যা থাকছি আও সোমারা তুম থা চেপা দুঃখ নাপু নাকে হেমেন এ রিদেন এ লোলে কে চালি দুনতা কালি লাপুকে কপুলোমাতি ক
2: বা ক লো চারলি ও লোতে নে পিলোমা কো কেক্লেম পোকে
1: হালা বাং বাং আসন কেক্লেম হুর রসন কে
2: বাং পেন নে কে প্রেক জাম নে কে পিনপু নেমেন কে পিনপু কে এনতে
1: নাং পোকে কে জগলু অং আপসি নাং ফি নাং ফু তুমতা বকলা পোপু নাকি ইর লকলু নন পুতালা সিনে মেন বকলা পোপু চেথাং রংলু বন্ধ নাং ফানসি বকলা পোপু নাং ইর নাইয়া পলক
2: কপিলা নেকা বকলা নাং থান থাদ নিফান
1: বকলা কালিতে কপিয়া লাংমাতি ক নাং ফানকে বাং হি চনন বলতে চোদেট পু লোলে চারি দুনতে ওইট পুজি হে
2: সয়তা বারেত মা কুমারা হিসি নাকি চলমা
1: হালা নাং লংকে বাং বেড়া তুম হেক
2: পিলনতে নিজের পো তুমি ক্লেম
1: হালা তুমি পিসিকে ক্লেম মা লাকে নাং সে চিনি ল হালা তুমি পিসিকে ক্লেম মা লাকে নাং তা ক্লেম দুন বম লোকে লাকে নাং পো পো কলা তা চিনি মাদি ক
2: কপিল মা নাং ফানাকে টাং কেলা
1: নাং টাংতে বন্তা নাং টাং ল নে তার বু হাম হাম পেন কে লং টাং কা আন পেনসি নাং না নাং রেং দুন চট কে পিনি পেন কে নাং তা কাপ্রেক চুতু ননতে
2: নাং চোদন দেখো পিলালা
1: নাং চোদন রে আতারলে আদর কাভে পেন শিকাং কয় বেত আন হেলো কুড়ি ইসি বাগলে গেলং অলামা
2: আই সার বুড়া নাং তা কুড়ি ইসিয়া ফানসি শিকাইং কয় পুলো ওহ বকো লালান দে বকোলা সার পো
1: কুড়ি ইসিলে শিকাইং কয় নন শিকাইং কয়লে কুড়ি ইসি নন সাং লিনিকে লং লেমাতি ক লাহেন ল নে নাং পোসার বুড়া তার বুচত কে নাং ফানাং পাংরাইং ই উন এলো কো আকো কালিতে নে নাং পিনু ওয়ান ধুলক পো সাই গাতি কি রাবার রিয়ান কে দইজি
2: থেরাগ রে আন্তা পিসো কে এনালাম নিং জেলা
1: আনতে নাংলে নিমুন পিওয়ান সেরাক নন
2: ওয়ান পু বুতা বাং নাং দুন দে দেত কে
1: নাং কে ক্লেম কে দাম ন না ক্রং হাকো পেন প্রেক জাম পসি লা মন হাই কে ক্রয় তাং দেত তা কে ক্রয় খ্রি দেত লু সিতা সিমসাত নাং ওয়া বেলাং মাতি পো নাং নাং নিং চেলার লে তি কে মন হে কে তুমি হেম বাং বে পুষি কি পুমাতি পো
2: নে নিং কে কেড়া এলো নে গা মাথা এলো কে মে নাই কে চক নাই নে সায়া লং জংসি মা নে নাং খাম খে দুন বুলোতে নে পাবির দেরজি মা জগ ফানন তান অং তে নাং ফান্তালু কালিতে কামির ফান্তালু
1: লাকে নাং গেলা পুষি পুজি পু নে চিনি মাতি ক লা হেন ল নে আবাং নাং পিনু ওয়ান রং পো পুলু গে
2: আকো লাসো আলাম নিলো
1: আই ক ইতুমলা মাচিং কি চিংবার বেচিং দন্দে লোকে ত নেতা পিছু হেন এলো নাং তা পিছু হেন আং এলো হেমে পো তৎ ক্রাইলো না হো

0: ननको आले अबे बे लाम लाई के ने तमे के जंग जी हे मारलो कोमाने यंसि ने फानांग रि प्लोत हे दि ने बांगा वे पुले थांदु नंदे ओ बोंता वुड के जॉक दुना जद दुन रिदे
1: भाई को नंग पोपो को लाके अनिकान वांग ता बहुत जोग दुन पिसी बहुत जोग दुन दे दे पो
0: दुना जद दुन रि मोके लाम हिनो दागली जी
1: ने दुंजी दुन पेन बहुत पी दुंजी आई बहुत ता पी दुन लोंग ले पिसु ता एन लोंग ले निनिंग ता सिक्स सेप ओंग लहु इस আ জানন লাতার বুসেরাগ রাখপো আনচুতুন সি বহুত জগদুন পো হা বাং হাজার লে কিদুন হুর কে মাজাহু শিকাং কইলে লং কুরি সিলে লং পালং আন পালং না হো
2: নেতে পোকে বহু জগদুন এলো মাহ
1: ও কমলা
2: নে তি তে পো বহুত কি জক দুন জি পুতি তে পো নাকে দুন দে মাহ
1: দুনজি দুনজি নাং সে বাংলা কানিং গে পা বিচেন হে মারলো পিন পো বাং দো
2: পা দু নাং তে পিন পো তা বহুত কি জক দুন জি পুচত লে থাং বা কাচং হুদাম জি মালা
1: কে নে তি করপি বহুত জক দুন নাং নে তা হো পিন পো কি পু কালি তে নাং রেং সুজি তা হো নেফা নাং ই পু দুজয় আসে পাথেরি পিনপো হে মারলো সিধু আমি কি যা
2: পাদোতে পাদো নাং তেলা থাংবাক কাচং হুতং কাচং হুদাম জি মালা বহুত সে গেজক দুন জিলে নাং সন সন আমুনি দা ফানকে লাহেন লো বকলা পো পু নাং কি ইর ইলং লো
1: বা না আন্তালা পু সন সিনে ফানে কি পু মা
2: নাং সন সন কে পিনসো জি ক্রং নাং নিলে লা আন কে প্লাং প্লি কে নাং সো ফানান লে চি হাই উন ইলে
1: দুজয় নাংলে নি হেম নাং দুদুন জি পুলোতে নেপিনিয়া মাত পিন পো ফান প্লুং ফিট পো
2: বা নাং সন সন বুকলা পো ফান কে নাং দো মি মি ও তার চু বু চট পিন সো চে ক্রং না টিকি থেক থে ইং হই থেক থে নে ফান নে লাং থা নে হে মে পি সে তা কপি ল নে হেম সক সাং দো সাই চু টিকি দুন সেলেট লে ডং সি নিসোয়ার লো হেমে পি পুরা নাং চোলাং রেম রক নাং নে নাং আন কে সোসে চট লাং
1: কপিল নেতার চবু চট সিতামে নাং লং নাং চোহাং মা এ পাক আতার বু তাং দেরলতে শিকাইং কয় লং আহুত পেন কে পারাই কুরি সিয়ান তা লং
2: তার কি বু আনতে সেলেট লেটি আনবেদলু মো ইফু এ পক সো দেত লতে কপিয়া আন ল কিচো প আনতা নিফানাং চেহাং দুনজি পুহাইলা
1: নে ফুনে পক্সো দেড় পোলোতে নে লংলে চিরি সি বেদ দোলা নে চিজর দেজি কালিতে মহাজন আফান বন্ধক পিদাম দেজি নে পিল মাথা পো
2: লাপুয়ান বেদ লো ইলিশো কার্বিয়া খেয়ে গে ঠেক নেই লো সাই কাটি কি নাং কাসেলেট লংলে কাচো জর নাং কে ঠেক লাহে লো কার্বিয়া খেয়ে গে ননপু আন তা কি দুঃখ বমলু
1: কার্বিয়া খেয়ে লেখি দুঃখ জিলা বাং হা নন ওবে ঘিমিয়ে তুম হেমপ্রে হাং বমলোকে হেমফ্রেক লে লং লোতে নেকে তারবু বেলো সাইগাতি কি গে আফিয়া লামলো
2: হেমফ্রেক লে লং লক সিতা মে সাই চিটি কি কে সাই চকলেম ক্লে পুলোতে কুপি লগে চুপ তো মন চুফাং চটা রিং উন পে হে
1: তো মন কে চুফাং ফেলো তিনাং তা করপি নেসো পো পিন পোতা নন বো রেং কে লং পো কে মাতি আর ওই তিন বাং কার্তিং লগলো হেম আং ওই পিন ওই হো
2: হু পিন পো আবো রেং কে ক্লেম হে নাং ফা নাং প্রা নাং কর্মু জিয়া আবো রেং সে কে ক্লেম লু লাকে নাং সুপো কপি সে কে ক্লেম মা নাং চি চিনি দুন দে মা
1: কপি লো কে ক্লেম নাং চিনি মা নে ফা নাং থান থান তে
2: বোকলা পো নাং সুপো আফান চে থান পামে চে পারি পামে থা নাং সো কামা থা ক্রং প্রেক তাং লু রাত আফান কে পাসুং ক্রুং জিয়া ক্রং সি মাতে নাং ফান নে ফান পাসুং ক্রুং আতোয়ার সি কি দুন লু নে ফিরে ওং নাং সোতা নি সোলো নি সোতা নাং সোলো সোকার বিয়া খাই সোলো লবাং সলাম নাং কে থান কাং জি পুসি বহু জক দুন রম রম পিনি নে নাং কি বুর চ
1: ও আন্তা নে কে নে ফানাং চিং তুং তং নাং কি বুর মা পু হে সন লে থেক লটে নে কবি ওম দা

0: ពីដែលញៀងផា
1: អពោះសូតៃស៊ីវែតលុជីងគីនុចេថានុនិផានកូវេនិពីណាំងនិកេបនតណាំងទូមគីមីសិនជាផានស៊ីបហូតគីយកឌឿនរំរំណាំងថានកាំងលុគីដាំតាគីដាំលុបនតណាំងនិងជីប៊ីទូបកលាពូ
0: អូអន្តាហេមីពីពុណាំងនេអាដេងតាំងពីខាំងញ៉ាងឡាយូវ៉ានបូរីដតាតាំងណាក់ពីគីឡាអាចានន់បហូតាយកឌឿនទេតាលជាប៉តាំងរំពូអានចុពូតូវេអហរ៉ាពូជូជីរងពូអានគេបុកលាពូតាគេប្លាំងលូ
2: ពូនូអូពូនូណាំបាំងដូហ
0: កូម៉ាត់លីលូនេហូអាហេលូពីនីគេតាតាតាំងទេអានដាចូលងលីលីលូអ៊ីនូតវ៉ាងអ៊ីនូតវ៉ាងអានស៊ីបៃស៍
2: বা পুনু তার কিবু মহ নাকে বহুত জগদুন এলোমা
0: ইনুর লেবাংতা লাস বহুত ইনুর লেবাংতা লাস বহুত বাই বহুত কে জক ক্যাফিয়ালাম লো তো ওই পেন্তা আনচুম ওই পক আনতে পুসি হাং জোল নিংক্রু লাভ লাভ দেলো লা তার কিবু পাতাং এৎসি কুলাত সাংচো নাম দাম জি তিক নারা বহুত বহাত মাহু
2: নিতুম তা চুমুবি তি পুনু সেতা ভূত কে জগদুন নাংজি পুসি জগদুন পপুলো নেকেং হিনোদা চকলেম দুন থেকথে চোদাম দুন থেকথে আপরলো হেমাসরটা নিলাং সিলেট হইল পুনু
0: না ইকপিন পোকে আরিয়া কেং দা মেসেন লানি কে নেনাং পুনু বকলা কি বুয়া তারা নাম সিনাং চুদুন চ তো ওয়েপেন নে পোকাং সেতা নাং মাথা থে যে হো হা মেক পাসি নাং ইয়াং দুন তান না পাকে হো
2: ও পুনু ই গা বাং দো মা
0: দো আমে কে যা
2: নে দাম পন্তে পুনু নে ফান ফেরে দুক আর নি সিনে ফান্তা বহু জগ দুন দে আন্তা নেরেং সুজি পুলে
0: নে ফান মাতা নাং পুলো লাসিনে কে জগ দুন দেলো নন মালো মা কাই কে আপো সি আসো ফান কা ফেরে নাং জি কে
2: দাম পোকো পুনু দে হ
0: দাম নন্দা মো পেন টাটা তাং এজ জি আপলো বাংস তার সিয়া হির কেলাং নুর লাইয়ো কুড়ি হিনি তা লংলে শিকায়ং কই তা লং লেলো থুই লা সত্তার কে আবহাস গেলাং নলো সালা থুই
3: ও বকলা পুক নাকে ভোজক দন্দে হ
0: মা তঙ্কে বাং লেলো নে কালি বাং সত্তার নামা আন নিচুতে কাং লং লেলো বন
3: নিতু মাস্টার পেন্ডিকো সাইডু বহুত কে জক দুনজি পুহ নাকে দুন্দেল হ
0: দুজয় দুজয় পিনপু বাং তো আমি কে যা
3: পাদু নাংতে লা নাং সুপু পিনপু কাছমা থা কে চক চেপেন আ জক ইতুমারং আনুং জুনু টাংলুকু নাং চেথান থা
0: নে বকলাপু তুমি পেন্তা নে পক ইংকো বাং আমনিত রং রূপ কে মেসেন জি কে মাথা থেক থে দালু আপু থাকতা নাং তুমি সুপু পিনপু কো পি কে চক চি কে ক্লেমা ইনু বাক্তা নাং থান দা থেক থে হেনো হেনো পুচলে নে কপি লগাছি নি প
4: কালি কো বকলা পো পিনপু আফান নে সি লো থান বেগল বন্তা নন কে হাক্কো পিনপু কালিলু নেতা কাপেরি সি কে দুলক নাং চে থান পামি থা লা পুলো তে মো আফি আফান তা কে হে নো দুক প লা পেন কে রং রূপ লা পেন নাং ফান তা নাং নো হে নো দাক পো
0: নাং আন্তা পিনপু ফান না পুসি কি পুমা মা দে কো পুলো মাস্টার কো পু সন না কা হে নো আসাই সি পিনপু কে ক্লেম মা নাং তুমি থান প্রাপ আনু তিন না তুমতা সাই কে ক্লেম ক্লিপুকে নেতা চিচিনি বন্তা হালা নাং সোমারা মাতা সাই ক্লেম ক্লি আন্দা কু পিসিলা নি সোপিন পোলে কাহে নোরেট মাতি
4: মো আফিলে চেথান থুলো না পিনি তুমা দোগা বেতা ভোজক দন না দা ক কামুরা নাংটা বাংন বকলা দেই
3: দা কে দেড় হে জ বকলা মোয়ার্নি কাপ্রেক নাং থান পামে পো দে পিনি নে আপরাবেলো দা কদা কমার লো হে মারল কিন্তু বকলা
0: পিনপো লো কমা জিলা
4: পিনপো পিনপো হেমত দোমা
3: ও দাম লাংক দে হ কে দেড় লো দাদা
0: হাই আদিন সি হয় হেলো আসো আফান আপোসি ফেরে নাংজি লো চোথান আও সো মারা ফানসি মাস্টর ফেরে নাংজি

0: ला ने बोकोला पो अफू आनवेट के लहे अला माथा दुन थेक थेदर लो हेनो के पुबम कोपी तों का हेनो थांग ता चीनी ने लो उफ ला सो तर वाइलो ता तांग ते लो
1: माची के वांग लो पो
0: रोंग सार पेन मास्टर
1: कोपी के वांग लो रा
0: नेता ची ने को नांग बांग दो पो मत काड्रु नांग फान कोपी ने हेनो ता होको कोपी अलाम रा चेनाम ता
1: नांग फान पिलो नगे तांग तारबु तांग एलोते सांग नाम दामो आनिंग चिर दुगलो
0: ओ नांग ता आनिंग चिर पु है को
1: नांग चोट मानते नांग पोके दो तार जोड़ाम नोन सांग वा नोन आनंग तु नोन सेता वो जोग दुन पुलोते नांग रेंग केसो चटकली को पिलो ने नांग की बीजी
0: तांग हो बोकला पो अर्जु लौंग लो मा
2: นางลีบังดุอีกมากูมาตองเกวังเลลุเนหูนิลิตุมติลอกไฮดักวอดเกจอกดุนจิปุเซนางวอดอีกไรออตอยนิกทามุนไฮบานิแมนตานางดุนบอจอนางลีเกวอดจอกดุนอีกเอมาปูนูโดจอยโดจอยปินโปแฮมซิโดนิลิอีกแฮมตองดุอีกมาโดกะลีโดจอย
0: นางลีลานางลีสุปัวพันเกเพเรอีกะเรเฮนโลนางลีลามนางเกแอนอีกเอเดรลุนิลิเกทางตาชินีอีกเอเดรลุเปนางลีชินีอีกมุจอดนางลีเลวังระนิลิทันปีรองนอดลาปูลุเตแนงนางเฮนโลนิอีกะพันเกรลาจีเกรลาเลตาอะดาเปนอินูตะวังโปนางทันกังโปอินูตะวังโปนางทันกังโปปินโปนอนเฮโนตังโลปูบอนตานิเกทางตาชินีดุนเดเฮโนปูจอลุ
2: นิลิชินีนางลิสุโปกุปิอาไซสิเกคลามิกมานิลิปินยาปอราเวเดจอปูเปเตนิลินางลิพันกังฮอนเปนังทันกังจีลาเฮโลนิลิตากิเกกอีกโลลาปูเกเฮโนอีกโลเปนิลิเกทางตาชินีอีกเอเดลุฮานางลิมาทารานิลิพันตาเนทันกังอีกนอตเวเปนตาอันโจโมเวนิลิปอกนิลินิงครูลาบลาบเดลุตีไมปูนูตังเตนางลิอานิงจิรอีกวิกปูโบ
1: ইংচিউডাকে পুজিলা বাংসতার তাং দেত টিকটিক লজু তো দাপে নিলি চিনি লর সন্তে নিলি আনাং ওয়ান পিতাং লো ওই দিনে নেতা থাং তা ওয়ান বেদে লজু তো চইপো কুমার লকে বাং কেপো মুনহাই মুনহাই তুমি কুপিসি কে বাং লো লাদাক কোনা লকে দাম্পো কে
3: ভোট কে জগ দুন জি আর্জু লং লো মা
1: কপিল না ভোট কে জগ দুন পো ভোট জগ লং লিপু আর্জু লং লে মা
3: কুমার লো ভোট জগ লং লিপু আ ব্যাং ভোট কে মা জগ তো জগ নং জি লাকি কাদো কবে আর রাইট দো
1: আর রাইট দো সি তা পিয়ালি লো রারা ফান কা চং থুই চরা তুম ফান ভোট পিতে
3: কুমার লো রারা ফান কা চং থুই আ ব্যাং
1: লা হাই বাহারি বাহারা আলি দার কা চক্রং তুম লো
3: হো
0: কপিয়া লি দার লি দূর মা কো পিনপো আন লে কাং চির পেন
2: দানে দামলো না তুম তা
1: থালাং থালাং কোনা লং তুমি কে দাম পোকে
3: ভোট কে চক দুন পো পিনি পেন কে চিনি পা মে নো নাং তোয়ারা ক্রং পেন নে তোয়ারা ক্রং কাপ্রেক লো নাং নাং ফি থট নাং চিরুই রেতে নেথু লক কে বাংস হেম কে নেকিং পাক তা নাং চিবি বেলো
0: লাপু কে পুই নাং নেলো মন হাই দা কাবান পেন বহু চক দুন ইগরা মো নাং বুর ইগন নিলি সাং নাম দাম ইক পো
1: কামির পিনিয়া বাং কে কেরাম কে হাই চে পা তিনি ওয়েক নাং জি নাং দা গা হেম তং দোজি মা মতে ভোট তং জগদুন জি
3: নি ভোট সে জগদুন জি
2: দা নেং দা
1: কাবান নাংলি দামজি তে দামিক নন সেতা কামের পেন নিলি পিনিয়া বাংকে কেরেম কে হাই চেপাতি নি ভেক নাং জি কো আনলো নিলি কা চং হং পো
0: নাং দা হইলো কো মন হে লাম আর জুন রাদা লং দু নন হেম রি চবো চে নন
3: দা নেং দা নে
2: দা নেং দা
1: কামের কামের নাং নে ফানাং চং থুই ওলো পিন পো আফান কা চং থুই পট পিনি কে নাপা থিলত খাংজাং জি
0: পিনপো মুন হাই
3: কপিলা কপিলা অ নাং ফান নি নাগা মাথা তিং পেন আহক পেরলো পিনি নে নাং চিনি পা মেলো তো পুতানি কি থি পুতানি কি থি নে আব বব ন
2: নেং নেং
0: পিনপো কপিলোলা মুন হাই কে আবা হেলে মা কেলা মহিলে মা পো লহাই নাং কি ক্লেম জিয়া পর কালিলো
3: মুনিত কে পাথি আহিলে ইগলো লখাই লাগে মুনিরা ফান আনচত কালি পিনি খাইকে পাবি জিয়া হিলে এলো
0: হ্যাঁ মনে

0: কিউআর কোড স্ক্যান কৰক, 5000 টকা ক্যাশব্যাক পাওক। বাহ, আৰু কি লাগে?
1: পছিলে ইউপিআই পিন কেৱল পইচা পঠিয়াবলৈ দিব লাগে।
2: আৰবিআইয়ে কয়,
3: জানি ৰক, সতৰ্ক হৈ ৰক।

0: lake akaswani difu adunthu sika teronpi aningar lo lamthe arjik sina
1: nilimen sika teronpi nili pini thanponji la sorlo tumphan ithethini thanponji ninghang lasi nili pustame seleb along kam klembom lapen sera group phansi nili klembom lo lasi nilita klempon pen stami kaduka virat phan ki klempon ili solo tum ki paphi huba joini ili tum ajata chini dundi lasi non la hai sera group pe nili tum ki klempon pen ajok ili tum kaduka ve solo tum stami kachirung soi kachi jar soi son chithek pon long lasi ili methang mata nini che arong pon pik lasi anso se mane kaduka ve do an korti tuman solo tuman pustami la son thak thak si ili tum claim chi paduk pon claim pon rapenang pusi nili kaduga vi phansa meaning thepon rapen nili chuning ripon la si mane ili tum kidu o pophan ke kalilo kidu o kalidet pustami ili tum pu isi mane thek thedet pen ili tum ki purhi ka vedet pen pusa milhai un an ke li tum bor ipo nei ili tum solo tum la si li tum solo tum jong si aprang ja pon theklo ake mia to wari li tum ja pon theklo pulote angkang pia munit pusta me ili tum along ake mi nang thek dun long pulote kadu ka vita ake mi si nang charli dun po ake mi si claim pon po kadu ka vita la si ili tum solo tum bahalo ke nang sot la si ili tum bang মানে উন আন কে মিসেনা তো বার বাং ইলি তুম ক্লেম পোন চেপা দুক পো নাই দু ও লং ও নাই পফান ইলি তুম কালি বফি চিতা মে ইলি তুম ওং এডেট পুস্তা মে ইলি তুম থে থেডেট পুস্তা মে উন আন কে ইলি তুম চেহার জাগ দু নাই উন আন কে ইলি তুম বর ইপন ফুর নাই পুসি নিলি কাদু কাবে ফানস্তা মে চুনিং রিপনিং তুং আপে নিং থে পন কাদু কাবে ইস্তা মে মানে চেপা দুক পন পেন ইলি সলো তুম নন কে আপ্রাং সঙ্গালি নন কে কাদু কাবে ফানস্তা মে থেকলং ইলি তুম চিনি পন লাদু কাবে পুস্তামে কাবর ই পন্ডু কাদু কাবে সিতামে লাসি নিলি লানসি থান পনি চল কাদু কাবে রেজু কার জরা দু আনা ফানস্তামে কার্ডম
2: কার্বি আখেয়া পেন্টিং
3: QR কোড স্ক্যান কৰক 5000 টকা ক্যাশব্যাক পাওক বাহ আৰু কি লাগে পছিলে
4: UPI পিন কেৱল পইচা পঠিয়াবলৈ দিব লাগে
5: RBI এ কয়
6: জানি ৰক সতৰ্ক হৈ ৰক

লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু বিটার জৈথা কেথানা বাংলি বন্তিটি মংপি পঞ্চায়েত লাপেন রং রূপ আংকাং কাপাচিং থুরাহীন আর পুকি দোয়া মিনিষ্টার অতুল বরা পাতুমি হামফাং সাই খি সংজা তুমপেন পেনাং আর্ডি কি দোয়া মেয়ে চেতং পনসি কে বাংজি আপর আফান নি ফারুক আকা মাসাই সালামলু কাচেতং আলং সা বিয়া খে পেন কমাত আবাং ফুয়া তুমি লংলিয়া পটা কে লংদুন মালা সবাং ফুয়া হেম তুনা তুমফান প্রাইম মিনিষ্টার আওয়াজ যোজনা পেন হেম কি পি পন কাপাতিনি আফানতা লামথে দেংলু মিনিষ্টার আহিন পেন কাচেতং আলং পঞ্চায়েত লাপেন রং রূপ কাচিং থু রং হামফাং আরলু আংকাং আসাম স্টেট গ্রামীণ জীবিকা অভিযান আকাম মামুং আপুথা কাপিচু নালাম থেতা আর্জু পনলু কাচেতং দুপন্দে দাফি মিনিষ্টার অতুল বরা বিরটাপাং দাকাতুম আংনু কানিং জি নিফারো সাই কেকলেমা জক পেন চিফ মিনিষ্টার কাবর ইপন সাবির ইয়াংকাং আবাং ফুটিন আহেম তু নাফান্তা ইহুম হুম হেম কি পিক পাতি নিপন সেল হেল্প গ্রুপ আহামফাং আতোয়াফান আফ্রাং জাপন সি পিজো কাপাং রিং পন আবার সাই কে পিপন জি আলামতা কাচিংবাই আলং চেপারাই পনলু

কাৰ্যসূচী আলাংলি মিনিষ্টাৰ অতুল বৰা নিজে। লাপু ইংডেংক্রি ট্রক আসাম এসেম্বলি আপ্রাংসি আসেসন আপ্রাং আপ্রাং পাতুমি মিনিষ্টার অতুল বরা আফান পার্লিয়ামেন্টারি এফেয়ার হামফাং কে দুথুলাং আর পুতা পেকপনলো আলাংলি বরা আরু নি ফাইং কয়রাই সি আর নি পেনকাপে দুপঞ্জি আসেসন আলং পার্লিয়ামেন্টারি মিনিষ্টার আরপুসি চেকলেম্পু চিফ মিনিষ্টার ড হিমন্ত বিশ্ব শর্মা পাতুমি প্রাণমুই লাপেন সি আসাই কাছারলি হামফাং আসাই খিয়া তুমপেন ইসি কুংসাই আমে পেডলো কাচেতং আলং মেডিকেল কলেজ আলং ইহুম হুম বিএসি নার্সিং কলেজ কাপাং নি পঞ্জি আফান কামাথা রোবোটিক অপারেশন লাপেন হামবি কেলার পনমাতে কিডনি ট্রান্সপ্লান্ট আবার সাই কাপাং ডাংপন আলামতা চিংবাইলো প্রাণমুই কেরাই কম লাপেন সি আসাই আপুথাক লামথি কাপাজির মি পন আলং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাচেপারি দেং কাপে বাদ ডেড পেন কেডেং পন সে আসাই আহেম লাপেন প্রাণমুই আবার সাই লাপেন সাতলাং আহেম আফান কেডেং পন আকিং কাম লাপেন প্রাণমুই কেরাই কম আবার সাই আরলু বাং কুরোরিং করাই সিরা বাংলাক থংকেব্রাই সি সুসি আরা তুমফান আয়ুষ্মান কার্ড আবার সাই কিপি তোবার কাচিং কয় আলং কে ফু কিসুং আতুমাফান প্রাইম মিনিষ্টার আকেরাব আবার সাই আংকাং আরলু সিকা লাক ইসিরা সুরি ফকেপ আতাঙ্কা কিপি আলামতা চিংবাইলু আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন আলো কিকিম বম হুম ব্লি ক্যান্সার হসপিটাল লাপেন এসিস প্রজেক্ট মতে ক্যান্সার আকিসু কেলাং কালানা আহিন আমান কাংতুই আকেং কাম আলামতা চিংবাইলু স্টেট কাপড়ে কাপড়ে কাঙ্কাং আলং পাতুমি রদ আহেম কাতুমপ্রা আপর মতে রনথামা আপর আহুদ মেথাং কাচেরাই কম পন আফান কেডেং পনাংজি কাচেরি আপুথাক সিকি পিপন টাংলু শিবসাগর অংসুপি সেন্ট্রেল হিথি লাপেন হাই স্ট্রিট মল আলং কাপিদুপন লাসো সিকি আসাই আলং কাতুমপ্রা আহুদ সাইরেন আজক পেন্সি সুলুক সদাক আংরিং কাপেজক সি আবার সাই ফায়ার ব্রিগেড টংসেক আকেং কাম্পে হুই পেকলাং পনলু কার্বি আংলং ডিফু মানজা আতোবার সাত মাইল আলং কেডু ডনবস্কো কলেজ আলং কাপিদুপন কাচেরি মেক আকেং কাম কাপেকলাং পন আলং রনথামা আহুদ কাচেরি নাংজি আলাম তাপাচি নিলু লাসনসি ডিব্রুগড় আহাবার লাপেন ধুবরি আহাবার আলং তাপেকলাং পনলু আসাম আলং কেদামতং পেনাং আনিংকান রাইকম হামফাং আহিন পেন পেনাং কাচিং থুর আজক আরনরি কাচকলেম আফাই জুমলু লাপেন রাত আতুমতা রেংডক রেংনি পেন দুপনলু পুসি আসাম পুলিশ পেনাকে হয় হরমিত সিং পাতুমি কাপ্রেক কাপ্রেক আহাবা রাইকমাকে হয় লাপেন রাইকম আসাই কি আতুম পেন কাপি দুপন ভার্চুয়াল কাচেতং পেডু ডেট অফিসি লাসু আলাম থে পাচেতাকলু সেন্ট্রেল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন মতে সিবিএসই পেন লামথে মতে ল্যাঙ্গুয়েজ আরন আহিন পেনাং আর ডি কেডু আকেন কাম কেডেং আলাম পাচাথাং তাংলু লাসুয়া তেং জাখং আচিক্লো নিফাই জাখং আচিক্লো পেন সিরকেপ আংদেং কাচারলি আতুম সুরিহিনি রাইং কয়রা ট্রক করে ট্রক্সি একাডেমিক আনিংকান সন্থম আলাম থে কাচারলি নাংপু সিবিএসই আংকাং আরলু কেডো আন স্কুল আলংতা বাংসু আরন কে পেরনপু সেটা কেপ আংদেং কাচারলি আতুম থার্ড ল্যাঙ্গুয়েজ আফান আজাদ আসাদ লাংতা পিডুপন পেপুসি পাচাতাক পনলু বাংসু আপ্রাং সিবিএসই আতুম ট্রক আংদেং পেন সন্থম আলাম মতে ল্যাঙ্গুয়েজ কাচারলি নাংজিপু আলাম থে পাচাথাং পন তাংলু বিরতা পানসি কাংটনিকলু

sira tabora pho kilohertz band pharo toxirain kora sir kebla pen megahertz band le pharo sira isira tabora trok henlo adun thuang deng dam dia prang pinya sarlam thi arjek senang pinya sarlam thi chitung ason ke tokri ke pang thek ton ba phansi ki pudam lam the ke man langbi ar lo ki du achitung aphan e boy vet ke tok ki palong un e athe ke কেদো আদিম পুথেকলর কালিদে কেসু আহু তামি মেন মেন কি কিসু কিমি আদোবাই চিনি লর লিদেত আপতসি আসনসন আদোবাই পিবম নাঙ্কক লাপেন সেতা আর্কলি নাঙ্কক পা ফান্সি কি পুদামালাম থে পিনিয়াসারলাম থে লাপান হেনল লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু আদন থং দেং দাম দিয়ে প্রাং পিনাপ কার বিয়ং দেং অলং কপি পিসি কিরত কি পার জুপনিক জিমা চেথা নিক সেনাং পেনাপ কি আরুনি ফাই ক্রিনার ক্যাব উর্মি আনি কার বিয়ং দেং অলং প্রাং সি বিরতার জিগলং পো আদন থু সালাম থে পেনাপ কি উর্মি আনি আপত সি লুনাং দেং অলং পেন লুন বান আং দেং অলং পেন চন্দ্রকান্ত তেরাং এলাই কাঠার পখিলা লিখি পি লাপেন পানসিং ক্রো কিলুন আসনসন আলুঞ্জির আর্জিগলং পো লাপেন লামজিরাং দেং অলং গ্লোবেল ওয়ার্মিং মতে পিরথে কার ওম লাপেন লাবাংসু আসাই আফান কপুসন সি কেরাই কম মতে কেখাং পঞ্জিমা লাপেন তমন তিপ্রিন আলং লাবাংসু আজকপেন কোসন সি কানা হক কেদু জিম্মা বাংসু পুথাক লামজির আর্জিক লংপ বাংসু আলামজির কেত কাবাং প্রণব তেরাং লাপেন কাপুরহি পনলে জনি শ্রংফার ততাংতি পিনিকে ভম কুরুয়ানি আপদ সি লু নাং দেং আলং আং দেং চারি ভাং নিং কে হাং আলুঞ্জির আসনসন আর্জিক সেনাং পিনি আং দেং চারি ভাং আলং পেন আপ্রাং সি আলুঞ্জির আর্জিক সেনাং কিলুঞ্জি প্রসেনজিৎ ফাংচু লাপেন পখিলা লিখি পি কিলুন আলুঞ্জে থাক আলুন আলাম থি সি নিং কিলি রাং দেন ততাংতি আর্জিক সেনাং

নাংলিতুম আংদিং চারি বাংদিং কেহাং আলুঞ্চি রজিং আর্লুন কার্জলংবম লাগি আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বিংডেং পেন কার্বিংডেং কেবাং মিডিয়াম ফিপেন মিটার ফারুক লিরা ক্রি সিরাতবরা ফো কিলো হার্স পেন ফারু ট্রক সিরা ইংকরা সিরকেপ লাপেন মেগা হার্স পেন লে ফারুই সিরা ইসিরা তকবরা ট্রক হ্যান্ডল

নামপি নামদুর থেংপি থেংপ্রাং রাইকম নাংজি লাপেন পাংচু নাংজি আথেমা নামপি নামদুর লাপেন থেংপি থেংপ্রাং হেলু তমন কে মে কে বানাবা থেংপি থেংপ্রাং হেলু থেং মে লাং কে বানাবা নামপি নামদুর লাপেন থেংপি থেংপ্রাং দুটিক আনসি মনিত লাপেন কেরেং এট আপি দৌঞ্চি লাহেনল এরং আথেংপি চরলুতে রং ক্যাপ আথেংপিয়া রং এ থুনাংজি পিনি নাংলি থেংপি থেংপ্রাং রাইকমলুতে পেনাপকে থেংপি থেংপ্রাং সি নাংফান নাং রাইকম ইকব আদন্ধু আং দেংজারি বাংনিং কে হাঙালুঞ্জির আর্যু জেয়াপ্রাং এসনকে নাং সদ বীরতা আর্যু ইকসেনাং মোরেঙা বীরতা ইউনিয়ন ব্যাংক অব ইন্ডিয়া আলং এপ্রেন্টাইজ আং হয় আকিলে সুরি জিরা ফারুনার কেবরা ট্রকেবরা ফ কপা প্লেং পঞ্জিয়াফান কাজুনিংরিয়ালু হাংপন তাংল আসাম আরাতুমা ফারমান আং হয় কে ইংকরাসির কেব কেরাই পি পেডলো বাংফুয়াতুম ডিগ্রি কচারলিতাং আং থেকালু কে দোতাং আতুম নাংজি আর তা নিংকানিং কয় পেন ইংকরা ফ আং বংশি রুচ নাংজি রং রুবারলু কে ক্লেমাতুমা ফানচিক্লু ইজন পেন সেকা সুরি ক্রে ফ রংসুপি আলু কে ক্লেমাতুম ফানচিক্লু ইজন পেন সেকা সুরি ক্রেনের কেবলা পেন রংসুপি কেথে কেথে আলু সেকা সুরিং কয় আন আনং নাম কে লংজি আং তনালাম থেলা পেন কাছুনিং রেয়ালু কে জগজি নিং কে হ্যাঙাতুম ইউনিয়ন ব্যাংক অব ইন্ডিয়া ওয়েবসাইট লাং এক নামে কাছুনিং রেয়ালু কে ডেংপন কে জুৎসি আনি কে আরু এচিক্লু নিফাই ক্রেসির ক্যাব হ্যানলু কেরোথুলাং রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া আলং আং হয় কাপাপ্লিং পঞ্জিয়া ফান কাছুনিং রেয়ালু হাংপন তাংলো অফিসার্স ইন গ্রুপ বি ডিআর ডিইপিআর আং হয় ক্যাব ডু বাংফুয়াতুম ইকোনমিক্স ফিনান্স লাপেন লাসো আরেন চিংবারক্রি এম এ এম এস সি কাচারলিতাং আং থেকালু কিদোতাং আতুম নাংজি অফিসার্স ইন গ্রুপ বি ডি আর বি এস আই এম আং হয় ক্যাব ডু বাংফুয়াতুম স্ট্যাটিস্টিক্স ম্যাথামেটিক্স ম্যাথামেটিক্যাল স্ট্যাটিস্টিক্স অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স কোয়ান্টিটেটিভ ইকোনমিক্স ইকোনোমেট্রিক্স লাপেন ইনফরমেটিক্স আনাত মাস্টার ডিগ্রি কিদোতাং আতুম নাংজি নংনাম চিকলু ইজন সেকা সুরি টক্সি ক্যাবরানের ক্যাবরা ফারু প্রিরা ফক ক্যাব পেন সেকা লাক ইসিরা সুরি প্লি ক্যাবরা ইসিরা ফারু ত্রকান লাপেন আসনসন বনাস্তা ডোজি আর তা নিংকানি কয় রাইসি পেন থং ক্যাব আং বংশি ডোজানাংজি আং তনালাম থেলা পেন কে কাচুনিংরি কে জগ ডুঞ্জি আফান নিং কে হাঙাতুম আর বিআই ডট ও আর জি ডট ইন আ ওয়েবসাইট লাং ইক তামে কাচুনিংরি আলু কে ডেংপন কি জুত সি আর নি কে আরু নি ফাই ইংকয় হেনলো লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পুথত আদন্ধু আংদিং চারিবাং নিংঘেহাং আলুঞ্জির পেন লুঞ্জির আর্জিক সেনাং কিলুঞ্জি কাদম তেরাং পি শৈকিয়া আলুনালামথে দাম্পিযুগ চিংদি লতে ততাংতে কাদম তেরাং পি শৈকিয়া কিলুনালুঞ্জির আর্জিক সেনাং

আং ডেং চারি বাং ডিং কে হাঙালুন জিরা লং প্যান কাদম তেরাং পি সৈকিয়া কিলুন দাম পিজুক চিং দি লুটি আলুঞ্জির আর্য লং তাংল লাকি আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বি আং ডেং কে বাং মিডিয়াম ভি প্যান মিটার ফারু প্লিরা ক্রি সিরা টকরা ফ কিলো হার্স প্যান ফারু টক্সিরা ইংকরা সিরকে প্লাস্টিক আবেগ মাতে আজারং ইরি আলং কে অডভেয়ারটা অকপ্রা নাফান হেনু লাসি হন গালিতে কাকত মাতে পেপার কাসেলাম আবেগ সি মাতে জারং সি রিমভেয়ার নামজি মুনি রাতুম কাইকি তা প্লাস্টিক আহরমু কেবার ঠাপ পেনাজক লংলি ল্যাং তমনন্তা কাঠিহু ফিরে মিমিলু কাপাং রেং মারা রাপিয়াতুমটা কাচিনি নি পেন প্লাস্টিক আহরমু কিছু পেনাজক কিঠি আফাই ডোপিক তাংলো ইলি তুমজংসি প্লাস্টিক আসনসন আকাহেনু আহরমু রিমরে দেদ্রা লিরসেং আপিরথে কিম রাংথে আসনতে কোয়ানসি কেলাং মেজিনে নাংলিতুম মাথা ইকথা লাসি নাংলিতুম প্লাস্টিক আহরমু রিমরে দাসি কেমে পুথরা দুন্থু নিংঘাং আংডেঙা।

পেন লুঞ্জির আর ড্রিক সেনাং আলু নিলাম থে চিপু ঠেকথে নে কিলুঞ্জি মঙ্গল রংপি লাপেন বাড়ি রংফারপি কিলুনা লুঞ্চে থাক।

0: কাৰ্বি অনুষ্ঠানটি শুনিলে। এয়া আকাশবাণী কোৱা।
1: লাপান পৰ্ণালিতম গুৱাহাটী কাৰ্বি আং ডেং লাপেন বাই তাক পান আচান আচান কাৰ্বি জামেক আৰ্জিক লং টাংল লাকে আকাশবাণী দেৱ জামেক বাই তাক পান লাকে এফেমেন লংপেন মেঘাৰ ফাৰু চিৰা তক বৰা চিৰকে লাপেনান পাৰ্টা নিউজ অন এয়াৰ এপ লাপেন ৰেচ এপ লংপেন চিতামে লাবাংস জামেক নাংলাতম আৰ্জিক লংজে পিনিয়ারনি আসাম জাম্পে কাং কুং লং নাংলা তো মাং নিলে বাবু গ্রোনি হাং তদাংতে জাম্পে কাং কুংলে দাং পানি গুনাং জাম্পে কাং কুং চেং সি ডিমসা লুন মারিম জাম্পে পেলে চেং পানি গুনাং ডিমসা লুন মারিম জাম্পে লং ন নাংলা তো মার্জুক লং প শর্মিতা বড়ো কিলু না লুন আলু না লামতে হাই খানাডি তদাংতে আর্জুক সুনাং
2: হাই খানা দি।

বড় লোন মারি মজা মেঘ লং পেন কে পাদু সে লোন আর দুক সিনং ফুলমতি বাগলারি কিলোনালান আলন লামতে দাও খালায়।

0: boro lunmari ma jame kala panche kang tone lo lake akash pani dipo adun tu jame non malam so pilote na tum arjuk lompo
1: কাডম রাজার
2: কাডম কাডম বেসাং হো
1: নালি কি সাইক্লেম লক বুজো
2: ওই লাপুলজো
1: নালি তো মরং কে আরো আসার পেন মাসি থুর জগ মাসি আরং ক্লার ইগরে ললে
2: ওই তিজো চেপুং কে দোনো দাকে হো
1: মি পিগলো রাজার ও চিনাম তা নিলি গারজুল ও নালি তো মরং কে কার বিয়াং লং আম বং পেন কি ক্লার নাই আরং আমেন পেন নং ইলং দুন বুসি বিটার জুল
2: নালি তুম কা দো কবে হির জুমেলো জো
1: মি পিগলো রং স্যার নাংরি তোমার রঙকে আমেন পেন চেতন চিদলো রং কাংঠির কপাংঠির আসাই কি আর নাম আসাইলো লাসিত কাদু কবিতা স্বচ্ছ ভারত মিশন তুমি দেন স্বচ্ছতা হি সেবা আসাইল চেরাপ চেতু দু নাই
3: লবাংস আসাই পেন ইলিতু মিঠাং অক প্রাণ কেমি সেন লাপেন ডেট কাংঠির এ জেফান মিঠাং আহেম কম হেমরাই সাই

0: hem hi tikula lapen kijui kelang adim hei hui along kai keta paklar et lona lapen pangthir et lona
1: lasi mithang ing thir jirlote jutang ing thir jirpo
2: lake akashwani dipo non adjection rong rup ajamek rong rup ajamek long non al tumar jiklong po swine fever ke so butak doctor ruga sentrang lapen wood bang helvelen de mung piang pong jiwo jipot alam de
3: pini chi hu chi pura jai megalong itumaha waralong phaka chupang reng lapen phaga ki su kuson si muni da toma phan kapana hok ma la so pu thak che than chi mum je phan si li tum ka bor i la si li tumaha waralong phaga chupang reng a phai ki ong pi du seta me phaga vor ki do kok ti ti jo ka chupang reng ve ka tum seta me pinang an ka sik sak to kok ti ti la si la so vor ban ka che pa jok je phan pura la so pu thak che than chi mum je phan marat ma reng a phan se ki la doctor a phan si pini li tum chu pha poni klo alang linon ladak studio dona ingni igarlo alang lige komar loma pulote block veterinary dispensary choki hola nili paha waralong non mamar block veterinary officer asaisi ki igbom alang limen lake dr rukasen terang lasi radio kar jura ta tuma phana prangsi kardom pajir lo lapen nangli phan jata me kardom nang pajir iklo
4: kardom
3: tangte aka prek alam ili chethan dam de pin pen phaka chupang reng lapen idi tuma ha waralong Paravur kupipia sonsi kanglum neima la solam ilia prangsi e chithandam nang bonta me la so prang nang likai la mu la pen nang likithe ki ding nang likonat sika hachema la pen nang lika charli la so puthak asap su radio kar jura ra tuma panche than pon ikjima
4: oi kardom nilimen doctor ka centerang nan nili non block veterinary dispensary chuki hola longsi cyclone momlo nili mehang theke dokmuka dongmuka Pusipu, karbiang lo. Nili schooling ke Chris Juti English School hadakamat si nili schooling tap patang lo. Metric kadogubi tang erpen ansi nili. Ako college tun tulo Nogao. Nen Nogao pen tang er ako nili entrance kadogubi nili tahalso chupidun lo. Sumat veterinary hin nan bansi nili kelong mat veterinary lo nili lutun choklo. Ke Charlie Dun, halam College of Veterinary Science, Khanapara lo. Nili 2009 an inkan si ke Ludun, pen 2015 an inkan bangke nili nang chon lo, degree long lo. La pen na phi nili master degree ta ko Ludun tu phit. Master degree tang det pen nili PhD ki Ludun an chot lang. Mat pu sakori pu sign up nili long tu lo, mat PhD bang ton lo nang kok lo. Malapu sai chiklem nasi nili mane nong join dun dalo nili kecheng si ke samilang so block long si ke klem an pen samilang so block pen ako nili han transfer thulo choki hola nili plo
3: la me piglo nang churu piglo nang le nang li kaya lamu la pen nang li kithe kiding ala ma puthag radio kar jura ra tuma phan ka chethan ponapot tangte puthot e ইলি পিনি কে চিতং লাসুকু পিয়া ফানসি ইলি কে চিতং মালা সলাম ফানলি ইলি নন বাংকে চিথান দাম লনা ফাক কি সু মতে ফাক ফুর ইতুমা হা ওয়ার লং কে অংদুম কে ইতুমা কারবিয়াং লং আর লো পুনাং হো ফাক চু পাং রেং আতুম এ পিনাং আন কানা হক কে থেক দুন লং দু লাসি ফাক ফুর ইতুমা হা ওয়ার লং কুবি পিয়া ফাক ফুর মতে কুপি পিয়া কি সু সি কাং লুম নেই মা লাসো বু থাক তামে নাং লি রেডিও কার জোরা দা তুমা ফান থান পন ইক
4: জিমা লং হং কে সু এনি কে দুপিক ভাবি পিসতা itum common diseases alamang chithanamang ke su ke sonido infectious and non infectious infectious pulote bemar api arlo luchok pen ke su ke long hanlo infectious lo and ke non infectious bangke bemar api kali kavipin menta kapre kapre a joini penta a ke su do cocktail infectious along nal jonsi pudamlo pute bacterial a disease doji viral disease doji parasitic disease doji কমনলি তুম বেক্টেরিয়াল কে থেক নুন লং লং কি ইকোলাই ইনফেকশন লং লং এসচেরিশিয়া কোলাই বুপু বেক্টেরিয়াল লগে আপক্সু দে দুজিলা লহ অসমার রুমুখা পক্সু লাসন দুজি লাতা এসিয়ন ল আন পেন সন্দাক থাকাকো স্কিন ডিজিজ দুদু লা বেক্টেরিয়া জয়নি ল লতা ওকে ওয়াইরাল লোপলতে সোয়াইন ফিভার এসন ল সোয়াইন ফিভার লোপলতে সনি দুজি ইসিকে ক্লাসিক্যাল সোয়াইন ফিভার ইসিকে আফ্রিকান সোয়াইন ফিভার

0: tujuan ipo cungkring red po. Lagi vitamin kavi polo abang long, ba protein kavi polo, ba carbohydrate mani balance diet kali dat polo lata. La so join ipen ta, la tum ke so long lock titi. La pem beherata alang tum hala achulang a problem ta dudu ahur pen ke mastitis ta dok kok ti. La hita in sob commonly itum thek long.
1: Kala me pikalam lo la phak akisu ko son son tuma ituma waralong la so puthak nang li kithan ka pajir mia pot tangde non het nang ligi pu e arek tang hoko pipilone la hai pen apok hilong pen buta me e kisu long lok thek tangte la so a son ka pa mejia phanon son apok hilong tang ho arek tang ho ko son se ka pa me po la ta me nang li radio kar jora tum han ponik thate
0: Kepa mi apan ke nolom ke available itum long enthalmentics do mane pilua dowai popu
1: kala
0: pilua dowai mukha a dose rate ating pen le pinyang po doctor consultation do nangji ba veterinarian amuni tum pen si arjuponsi a dowai mukha ponangji
1: kala
0: la so dowai papa chu damnang po a dose ating benji pa chunang po anke la son pen le jong si regular interval isi do 3 months pusita ba 4 months pusita la so interval maintain nun momnang po som si pilua dowai bang ke pidun momnang po An pen arega pan ke nolom ke option do piglo pour on pudo pour on mane ke chor chor da ke chor chor da do wai do do en ke si ke lang ke panglu long se mane do wai bang jok dun po lang pa panglu po la ta si option lo
1: kala
0: la pen hala a long hong a roi ke sapha sapha pa menang ji da jate mane la hayak ingru da ha e chitim da ha la hay pa bang long le det apan si mane la aroi mukhata hodai ta sapha wer nang po un polote chemicals nolom ke do la hai ta use me
1: kala me pe kalam no nang churu nang le phaga phan ko son se kala na la ho nang ji ma la so puthak nang le ki than pajir mi po ta te mo het nang le ki than apon alam phak a an ki pi phek e pi berat pen ta a hut pen te mara de ti ti e balance diet pu mane a an pi ba me nang ji pu ta te ইলি গেছে ঠান্দাম কে আঁকি চু আপু থাকতে মাছে তামে কিচু কিজুন তা লাং দুন কো পি কুচন আঁকি চুক ইলি ফাঁক আফান কি পিছে ফাঁক অ আপ্রাণ কি মেজি লাতামে নাম লিথান ইক থাকে
0: চিলাংলাভ লোপতে কার্বি আংলং লং নলমকে ফার্মার মুখাটা কমার্শিয়াল ফার্মার তুমি কি অংল পট তুমটা মেনা আন ফার্মার তুমি এভিয়ারনেস দল যে আন কি কেনা মাদানা তা বর ই এ তুমলা হরসেরা ফে এ তা পিমে সেটা লালংসি ব্যালেন্স ডায়েট কে মেনটেন নুন হান বর ই নাংজি নন সসন ফে এ পিলো হরসেরা সেটা পিলো পো সেটা আকাপ্রেক হরমু প্রোটিন ডায়েট মেনথু তামে বা পেনেলা কিচেন ওয়েস্ট মুখা এ তুমলা আহু হান আহু গাদো গবি মুখা লাহাই হাই পেন আকো থেংপি আরবো আধেক থেংপি আরবো কে লহংচো জেনবা ইসি এক্সাম্পল ইংকু আরবো দাদা চোদিয়াত লাতুমকে সোনাক থাকছি কাপড়ে কাপড়ে দানা কাদবি লং পেন মানে পাংবুই পেন পিমে এ জোলা আবুদা ইসি অপশন দো নলমকে এ জোলা তা পিমে লা ডাকছি মিক্স দু নাংপ আর দানা লংসি লাসন তা পিমে লাতা ইসি অপশন ল জংসি কমার্শিয়াল নাসে কি মাথা লো বলতে কেনামা দানা ওয়ান অফ দ্য বেস্ট অপশন ল বাংকে লা কেনামা দানা বাংলে পিলো বলতে দোয়ানা বেয়ানা ডায়েট ব্যালেন্স তা ডাকমাসি মেনটেন দেখ
1: নমে পেগালাম নো নাংচুরো লো নাংলি ফান দাস থাকে থান পাজির মিয়া পট তাহতে নোনা বাঙ্গি কাপড়ে গাং দেং লিতুম দাম থু নাং ফাঁক আঁকি সু মুহেদ পেন পিনি ইলিতুম গাছি টং লাপেন গাছিং কি লাস্কি নাং সত আলাম বাংলে ইলুতুম দাম থুল নাং ইমু পেন নাংলি পুলো এ ইনফেকশিয়াস লাপেন নন ইনফেকশিয়াস কার্বিয়াং লং আলং এ কিজুম নে আঁকি সু সোয়াইন ফিভার লা সো পুথাক কুসন পেন সিলা সো কিসু কি লং মা কাছি উন মাতে কুসন সিলা সো কিসু লাদা ইতু মহা বার লং নাকিলে রক মা লাসো পুথাক তামে নাং লিথান পাজির মি পনিক থাতে
0: ইতুম এনি নরমালি কাদো গবি কে সোয়াইন ফিভার পুসি নিং জেলো সিতা সোয়াইন ফিভার কে সনি দো এসি কে ক্লাসিক্যাল সোয়াইন ফিভার এসি কে আফ্রিকান সোয়াইন ফিভার
1: কলা
0: ক্লাসিক্যাল সোয়াইন ফিভার কে ইতুম লং নাকি দো আজুডিং পিগলো দো বমলো
1: কলা
0: লাগে ইসি ওয়াইরাল ডিজিজ ভাইরাস পেন্সি কে উন লাগে আর এন এ ভাইরাস লাসো ভাইরাস লাসো ভাইরাস কে নন কে কমন ঠুলাপ আতেংলো সে প্রায় ইতুম লং জিকে ফিভার হদাক আবর দুক ফিভার মানে আফুসো পিগি ইতুম হদাই তালা টেম্পারেচার কে লাংলোতে হাই পিগি আফুসো পিক জি আলো হং বা চুচি দেট পোলা তুম থেক দু জি যে আফুসো ও চুচি দেট পুপু রাত তুম লালো ইসিকে চুচি দেট পোলা আহু পেঙ্কে কাছিং অক দুজি আহু পেঙ্কে বুডি লং লহংকে লক লং সে বেশি থেকলং জি হ্যাঁ বুডি র্যাশ র্যাশেস মুখা দুজি থেকলং জি আনপেন

প্রায় জংসি আপরমেন ট্রিটমেন্ট লং নুন দিয়ে ইয়াত ইয়ে পুলোতে আলং হং ঠিল থাক কালাম আলাম থেকে চুচি দিয়াত পপট কেদিমান আফি গেল ঠিল জি লাসি লাসোয়া কিছু কে প্রায় চি উন লং হং টু লং হং চি উন দেলো আন প্যান লং হং প্যান লং হং চটা কালি আকো মুনিত তুমতা জংসি অটলো কিছু টাং আলং হং ফান অটলো অট ডেট প্যান কে আকো কেমি লং হং অট দাম পোলতে লাসো কিছু কি দুন জুইপো আপেন এসন মাংকে মার্কেট লং তুমলম জ্বর বমতা হাডাক্তা জংসি লাই ইনফেক্টেড আলং হং সেকে জ্বর লাসো ইনফেক্টেড আলং হং আক ইতুম চে পন্ডেট পো হেম আকো আচুরিয়া মিয়ান পেন জংসি এমিনা আলং হং চে পিদা লোপতে লাসো আকে সুতা পলা পুটা দুন থেক আংকে ইনফেক্টেড আলাং মুখা কদো ল্যাং লো ল্যাং লো দানা লো কদো বি লং তালা সহর মুখ আসো কে সু কে লসো ভাইরাস কে দুন জুইব লাসি কাচিরি নেই মা গেলা হেলো আনি বাংটা জংসি লং হং পাং রেং লো পুলোতে লাসো কে সু পেন কে কে জক জি আফান কে ইতুম ভ্যাকসিনেশন বাংসে হদাই তা ইউজ নাং পো ক্লাসিক্যাল সোয়াইন ফিভার আর ভ্যাকসিন কে অ্যাভেলেবল নন কে ভেটেনারি ডিপার্টমেন্ট পেনসি লাগে আকে জয় সি কে পি আংকে লাসোয়া ভ্যাকসিনেশন কে প্রোগ্রাম সিস্টেম সি নন কি কি পি পি নিলে তুম সব প্রোগ্রাম ফু থাকলে ডাঙালি লোপলতে ভ্যাকসিন পিলাপ এন্ড এভরি সিক্স মান্থ হ্যাঁ ছয় মা লোতে লাসোয়া ভ্যাকসিন বাং রিপিট থু নাংজি নন মাংকে লাসোয়া ভ্যাকসিন কে গভর্নমেন্ট লং সাপ্লাই ডো অ্যাভেলেবল লাগে লং লং লা পিনে ইসি লা প্রোগ্রাম পাংছেন লোপলতে কাদো গবি আলো হং হন্তা পিলাপ পো লাসোয়া ভ্যাকসিন মাংকে লাপেন লাসোয়া আকে সুকে জংসি সাপো উন লকলো মানে মানে আলো হংকে সো দেলো পোলোতে মানে কিপাত টং পেন টং সে কট পেন ভেটেনারিয়া ডক্টর তুমহান বা ভেটেনারি লং ক্লেম আর মুনি তুমহান ইনফর্ম নাম দেয় নাং জি আন পেন ফোডাক ইনফর্ম পোতে মুনি তু বাংপো ট্রিটমেন্ট নাং পিলো পোলোতে আলো হং মুখা মানে কি মেডিয়াত জি চান্সেস থে ও লাপেন পুথ দাম থুলো নাং আফ্রিকান সোয়াইন ফিভার সো আফ্রিকান সোয়াইন ফিভার কে কিছু কে আজিং পিকলো আফ্রিকান আদিম আছে কে দোলো আসো কিছু কে আমেন কে লং চেং তাহলে আছে আফ্রিকান সোয়াইন ফিভার পোলো ইন্ডিয়া কে নাং লুটলি আজ রিং পিকলা আদুমরাই কান্ট্রিজ মুখাকে ইতুম ইনফরমেশন কে লং টেং পোলোতে আপ্রাং পেন দু বম লো পুসি কার্য লং যেন বা চাইনা পুনো মিয়ানমার তুম পুসি তালা আকিছু নাং লোলো পুসি কার্য লং আফ্রিকান সোয়াইন ফিভার ইন্ডিয়া লং ইতুম আংঠে কে লং চেং কে 2020 এনিকান অরুণাচল প্রদেশ এন্ড আসাম ইতুম দাক নাং লোলো পেডাং আন এরিয়া এফেক্টেড লো নাকে ইতুম কার্বিয়াং লং তালা সকিছু নাং লুদুন চকলো লাসো কেসো তা প্রায় সিমিলার উইথ ক্লাসিক্যাল সোয়াইন ফিভার প্রায় চিমিলাই লো তুম দুইটা সেটা ভাইরাস বাং বেলেগ বেলেগ ঘন্টা লাগে ডিএনএ ভাইরাস আফ্রিকান সোয়াইন ফিভার বাংকে আফ্রিকান সোয়াইন ফিভার কে ভেরি মানে ইংটাং পিক ভাইরাস কাম কেটে কাংডাং লো পুলোতে ইকুপ নাং সাফা পিলর পো আরং মেনসে লং হং দোয়ান বেয়ান নাং সাফা পিলর পো সিমটম কে প্রায় চিমিলাই লো লাপেন ক্লাসিক্যাল সোয়াইন ফিভার পেন আফু সব পিকজি টেম্পারেচার একদম দো পিকজি লাই সনলো পেন লাপেন বেহারা হালা বুডি রেসেসটা দুজি আংকে লোহ মুখা আনচুচি দেট খাংজাং পো পু দুজয় পো টটলুন পু দুজয় পো লাপেন আনিংহাং হেলো এজাতা কেক্লেপ জি আফান আংকে প্রেগনেন্ট আলো হং দু পুটে এবর্শন কে 100% এবর্শন কে দোবেক পো লাপেন বেহারা লসলো হংকে 100% থিবেক পো লাহানকে মর্টেলিটি বাং হাই পিক লাতুমকে থিবেক পো লাগে লসকে সোলে উনলো পুলোতে কিপা মি উনা অপশন হবে ট্রিটমেন্ট কে থাকা হবে লাহানকে নেতুম এনেকে লাগলামলোতে ভাইরাল ডিজিজ ফানকে ট্রিটমেন্ট আবে পাও ফিট সেটা ক্লাসিক্যাল সোয়াইন ফিভার ফানমাংকে মানে এলা কিথিজিয়া পরবাং আসাবাদ জিও ডিং চালাসি সব আংবং হন নিতুম জংসি সিমটোমেটিক ট্রিটমেন্ট পিডুনো পোটে লাতুমবাং মানে কেরেং ইয়াক চান্সেস দো সেটা আফ্রিকান সোয়াইন ফিভার লংকে এলা সব হরমু উনে আফ্রিকান সোয়াইন ফিভার লংকে বাতাই সি জংসি কি উনলো পোলোতে নিতুম ট্রিটমেন্ট কি পিডুন লং ইয়া আর চান্সেস কম পিকান সব প্রাংসে ছিল তেটি আহুট ব্যাংকে আটা প্রাং সি আটা প্রাংমেন্সি জো আফু সু উপ আর্নিং আসামকে আলং ছিল তা দুদু আভারাসকে কাংডাং প্রাপিক স্প্রেড প্রাপিক বেলে এসন মাঙ্গে লালং হং টু লং তা স্প্রেড দেলো লাতুমাং বং জংসি কন্টেক্ট কলো পোলোতে লা সোয়া ভাইরাসকে লগে উন্ডুন বেক পো লাপে নাম ভেরা মুনিতুম জংসি মানে মানা মুনিত বাং হলা কিছু টাঙা লং হং ফান অটলো আকে মিলং অট দাম তে লা সোয়া ভাইরাস কোটে সন্তা দুন জুইতা থেক লাপে নাম ভেরাকে আকো আমুন নিলিং ইনিং জি এসন বোজার পেন জংসি লা আফ্রিকান সোয়াইন ফিভার আলং হং কে জ্বর ডকলো আংকে লা সোয়া লং হং অক বাসি পন লো আংকে মিনাং আচুরি বাং লাতুম চলং পল পোতে লা পুতা দুন জুইপো লাপে না বাহেরা লাতুম হানকে ওয়াইল্ড পিক্স মানে হাবির আলং হং লাতুম হই পেন তা লা সোয়া ডিজিজ কে ট্রান্সফার উন আনপেন ইসিয়া আতিক

0: নাহলে তুমি যখন সে ট্রিটমেন্ট বা প্রিভেনশন করি রুন্দে পুটেলা তা লংহংকে ঠিক আছে চান্সেসকে দোলো সেতাল লা সোয়া লস বাংকে লান পে কালিলাং নন কারণ আলাম থে নন বাংকে ভ্যাকসিনেশন এভেলেবল ল ট্রিটমেন্টটা উন্ডে দিটি সেটা আফ্রিকান হেনল লস কে থে নাইল লা সোয়া কিছু বাংলাসে উনান উনকে পাবাং লং লিদের জি ফান্সিকে বড় ইনাং পলেছে বায়ো সিকিউরিটি পালাম তা নিল নিজেল লা সোয়া কিছু আজৈনি ইতুম কার্বি আংলং আরা তুম পেনাং আনাতুম আলংহং ঠি আজৈনি লস দোপিকল ভেরি ভেরি মাছ এক্সাম্পল নিলি যং সে পিনি পুলো পুলোতে নীল তুমি ঠিক দুং নাম লোলাকে নিতুমা রোসমেরি বাইদো নাহলে তুমা চিনি জীবন আলাংলি আফাম লংকে হালো সুহুদ আফ্রিকান সোয়েন ফিভার কেলং আজৈনি পেনাং আনালং হং মানে মানে কিনি লাভ ল আজৈনি মাত আফিকে অর্ডার গভর্নমেন্ট মানে অর্ডার নিতুম উলাই নাম কল যে কাদু বেলং হং তাক বা ঠি লাভ নামপো সে লা সোয়া কে সোলে কেউ সে কি উন পাং সেগুলো বলতে নিতুম হানকে স্ট্রিক অর্ডার নাংলে রকব যে লা সোয়া রং লং বা লা সোয়া আলো ফার্ম লং আলো হং আংকে পাঠি লাভ নাংপো মেসেন নম তা পাঠি নাংপো কে লা বেমার কে ফুট মান্দা পাঠি লাভ নাংপো
1: থেমালা কে চি উনবেক
0: তা কে চি উনবেক পলকে আংকে পেনা আনা রং দো পেনা আনা রং লং তা লা সোনা কে সো কে লং জয়নি অর্ডার ইস্যু দে আলো হালো সোহুত যে কাদো বে আলো হং তা পাঠি পিলাপো কম্পেনসেশন বাংকে গভর্নমেন্ট আহিন পেন পিলো সেটা পাওয়ার ফিট সেটা লাসো কম্পেনসেশন কে লা নাংলি তুম হান লান উইডে তাহায় মেমি আলম থে লা লং হংকু জ্বর পেন কোয়ান মানালি তুমি লং জিয়ালি লস সিকে দাম থুজি বুঝি লাগে ঠেক লং ডাক সে কাছিরি বাং হেনলো অপশন কে বেলেগ কে থাকতে হবে লোটাকে
1: আচুর ওপার পিকলো নাংলি লাসা পুথা কে থানপা জিরমিয়া পথ তাংতে নাংলি আস এ ভেটেরিনারিয়ান মাতে এ পি এফ হান সেকেলা ডাক্তর পু হিনানা থুপেন লা এ ফাকাচু পাং রেং তুমি ফান কুপি আলাম থে সে নাংলি কি থান গাং তুং লা ফাকাচু পাং রেং কালা না কালা হন নাং জিয়া ফুথাক
0: লা সব কে সব ফুথাক পেন দংসি আলাম নিলি নিজে দাম লো পুলোতে রাদা তুম দংসি চুপাং রেং বাংছিং লো পুলোতে আহেম কি কিম বাং কে নাং সব আহেম বাং কিম বেক নাং জি উন আন উন কে কিম পামে আহেম সি সেমার পি নাং জি পু বিড়ি লং পু কক লগে ইয়াত কে কেসু কি উনা চান্সেস দোপিক লাসে আহেম দোবেক নাং জি আসার নুং দোবেক নাং জি আর বি ফুফে দেয়াত নাং জি আর নি গাদো বি পেনসিতা আলাং তুম হান আতি বিন লং পো আন পেন বাউন্ডারি দু নাং জি বায়ো সিকিউরিটি লো লা বাংকে না তুম বাউন্ডারি চিবি নাং জি লা পেন নমুনিলি পুয়সন ফুটবাথ পটাস আলাং পেন ফুটবাথ আর ফেসিলিটিস বাং চিবি নাং জি লা পেন মুনি তুম ফান নালে তুম উনান উনকে কেবাং লং রেস্ট্রিকশন পি নাং জি মারা পি মিঠান তাহলে হাই ফটাক পাপালু দাম চক লং লিদের নাং জি লতা ইসি অপশন দল কন্ট্রোল করি ফান নালে তুম ভ্যাকসিনেশন বাং মেনটেন নাং জি রেগুলার ডিওয়ার্মিং ডিওয়ার্মিং মানে পিলু দোবাই ইন্টারভেল ইসিসি ইন্টারভেল উপলতে পিলু দোবাই তা পিদুন বম নাং জি আকো উন পুলোতে রেকর্ড কিপিং লা বাং ইম্পর্টেন্ট ও নালে তুম রেকর্ড কিপিং চিবি নাং জি রেজিস্টার লং মেনটেন নাং জি কমালং হং সে কসন মা কসোয়া লং হং সে আরটা কো আনো মা পহাই টাচ মেনটেন নাই প্রেগনেন্ট দলু পুটে হালা তুম হান্তা আকো রেকর্ড এক্সট্রা সি চিবি পো নাং জি হালো আকো দানা কিপি পুসি তা নালে তুম দানা মুখাটা চেলাং লাভ নাং জি হিসাব দু হাই হিসাব মুখা চেলাং লাভ নাই উন পুলোতে নালে তুম নিতুম ভেটেনারি ডক্টরস তুম পেলে কনসাল্টা চক লাহাই বাংকে লাপেন বাহেরা নীল তুম লাসো কিছু আফ্রিকান সোয়াইন ফিভার বা ক্লাসিক্যাল সোয়াইন ফিভার ফিট সেটা লাসো কিছু ফানকে নীল তুম টাইম টু টাইম অ্যাওয়ারনেস পিবেয়ার রং সর তুম হান লাসো কিছু ফুটাক অ্যাওয়ারনেস সি পি নালে তুম হান পিবেয়ার দি উনান উনকে নালে তুম লাসো কিছু জং সি কার্যুদু নংলো নানি পেন কার্যুদু নংলো পুরোতে বায়ো সিকিউরিটি বাং নালে তুম স্ট্রিক্টলি চেলাং নাং পো তাকে লহং কাপড়ে কা লহ মুখা বানবি দেয় নাং জি লাসো এসেককে উনান উনকে লহ অক্টা হাপু পাপালি লে দেয় নাং আছুরি মুখা পিপি দেয় নাং জি লহ তুমফান কিচেন ওয়েস্ট পিমে সেতালা লহ আছুরি মুখা বাংকে পিপি দেয় নাং জি লহ অক্টা হলহাই বাং পিপি দেয় নাং জি পেন উনান উনকে হলা সনো ইনসেক্স কাদু বি লহাই পেন মেনটেন নাং জি চিটিম তা হই গ্রো তা পেন তা মেনটেন নাং জি লা পেন তাও আলাম থে আকে সু দুনজুই তা থেক লাসি রয় বাং আনি বাং তা উন পুলোতে সাফা বেড় নাংজি আলাং তোমা লা ফাক রয় আহ পেন কেলা হি কাদৌ বে হাই দু পো লাসো জৈনি তা কাপড়ে কাপড়ে কেসু আকো লং লক্তা থেক লাসি লা হাই তা সাফা বেড় নাং পো আর নলম কি কেমিক্যালস এভেলেবল দু কেমিক্যালস নাহলে তুম নাম পনরে লা সাফা পামি তা চক
1: সুরপার পিগলো নাংলি লাসো পুথা কে থানা পাজির মিয়া পট তাতে নাংলি ফান কেপা দুসি আকার জুতা হাই পবন

বংসরঞ্জিং জীবংসি বংসিগ্মি কৌক্তিকং শিবাফুটুং ফুরায়ং কে বাইসিগ্মি বাইনিক্লং পংমি বাইনিক্লং বং মনরিচুকি বং তা বং উরুলিচি।

0: भारत अभियान।
1: निक्षय मित्र तो हम सबका साथ निभाते, टीबी रोगी व परिजन को पोषण, जांच, इलाज और आजीविका संबंधी सहायता पहुंचाते। जब मिल जाएगा सबको अपना निक्षय मित्र तैयार, तब पक्की हो जाएगी हमारी जी और टीबी की हाल।
2: निक्षय मित्र, इस अभियान ने एक बड़े चैलेंज से निपटने में टीबी के मरीजों की बहुत मदद की है। आपको जानकर हैरानी होगी, हमारे देश में 10-12 साल के बच्चे भी निक्षय मित्र बनकर टीबी के खिलाफ लड़ाई को आगे बढ़ा रहे हैं।
0: जन-जन का रखे ध्यान, टीबी मुक्त भारत अभियान।
1: अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
3: लगे आकाशवाणी डिफो नॉन आर्जुक संग लामजरा जायमेक लॉन्ग नॉन आना तुम अर्जुक लोंग हम फांग लॉन्ग टेली कम्युनिकेशन एंड इनफॉर्मेशन आरपू अपुटा हुनालित्रन विपे नामजिर थान आर्जुक संग लबांग सो जायमेक पीनी सिनी रिथम क्रोड परिपन चेंगलांग तो दांगते आर्जुक संग
4: আপ্রাংসে আকাশবাণী ডিপু রেডিও নাংকার জুদুন কেদো আনারাদ তোমা ফানান্তা কার্ডমাং পাজর ইগলো বিনি নিলি টেলিকমিউনিকেশন এন্ড ইনফরমেশন আপু থাক সে নিলি লামজির থানপন ইকব টেলিকমিউনিকেশন এন্ড ইনফরমেশন লাকে ইলেকট্রনিক টেকনোলজি আকেরা পেন আজক আর নিবাং এলি তোমা কায়ালং হিলোবিং আদিম পেন আপর জুম হে টং সেকট পেন আজাদা বীরতা হে হুই আন্তা চিপাচয় ইলং লাপেন এপাজয় কে লাপেন আনপার্টা আর নিবাং এলিতুম কাচিকে বম ইন্টারনেট পেন কাপাচিনি আসন আসন আসাই আমো পেন ডাংলং ফুন পেন লাম কাচিং কি ই টেলিভিশন লং পেন লাম আর্জান হে হুই কেলাং ই লাপেন রেডিও ব্রডকাস্টিং মতে রেডিও আলং পেন লাম লুন লাপেন আসন আসন আবিরতা কাপাচিনি ই লাপেন আনপার্টা ইমেল আলং পেন আকাপ্রেক কাপ্রেক আদিম আলং কেদো আজরপি জরপো আতুম পেন কাচিং কি কাচিথান ই আবার সাই কেলং লাহাই হই হেল ইলি তুম কাদো কবেতা চিনিল পিয়ার্থে আদাং আলং কে টেলিকমিউনিকেশন মাতে লাম রিহিং কে আকে নাং সট নেইল আথিকে পিয়ার্থে আদাং আতক আনো আলং আন্তা ইন্টারনেট কাবে আদিম পেন চেংল ইলেকট্রিকসিটি কাবে লাপেন কাপা ফি দুন হুপ আদিম তা দো ওলাং লাসন আলং কে জাসিমের টেলিকমিউনিকেশন আকেরা পেন রেডিও ওয়েভ মাতে তুমন আলং আসে কাপাদুন পেন মুনিরা তুম আথেংনু আসন আসন আকেনাং সত আবিরতা কাপালি দাম হেলো লাপেন ইলি তুম থেক দাম লং লেপিন পেন তা আসে পেন আজ আকেরাব লং লো নন লিরমি আকায় হুদকে টেকনোলজি আকেরা পেন আজ ল্যান্ডলাইন ফোন মোবাইল ফোন ভিডিও কল মাতে আর জে কাছে থেকলং আওয়ার সাই পেন কাচিং কি ইয়াসন লাপেন টেলিভিশন স্যাটেলাইট সিগন্যাল লাপেন আনপাটা আকিমিয়াসন কাচারলি ই লং আসন ইউটিউব লাপেন ইন্টারনেট পেন আজ হিলোবিং আদিম আমনি আতুম পেন জিরপি জিরপু কাচি বি পেন ডাংল আসন আসন কি থেক আন আসন কাচি পাকলাং লাপেন কাচিং কি কাচি থান আওয়ার সাই আনতা জয় কি পেন লং লং হাকু হুদ কি চেং সে হুদ কে মুনি রাতুম রনমাই আবোরা ক্রেম কি থোর লাপেন তিলং কি থে আলং হৈ হুই আলং আন্তা বিরতা কাপালি জি পুলোতে স্মোক সিগন্যাল মাতে মিহি পেন কাপাং থেক লাপেন কি দো কি তো কাপালি লাহে হুই আসন পেন সে বিরতা কাছে পাচয় ই সেটামে ওয়াং বং পেন ফারুক্রিসের ক্যাবরা ট্রক ক্যাবরা ফো আনিকান পেন আইটিইউ মাতে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন আসং আতুম পেন ইলেকট্রিক টেলিগ্রাফ সেলাম পাংচেং পনসে ওয়ার টেলিফোনি গ্লোবাল রেডিও ওয়েভ টেলিভিশন ব্রডকাস্ট হে হুই পাকলাং পন বম সে নন লিরমিয়া কায় হুদ আনকে টেকনোলজি আকেরা পেন পিনাং আন পিরথেয়া ডাঙালং কে 5G নেটওয়ার্ক পেন চেকলক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আকায় কোয়ান্টাম কম্পিউটিং লাপেন আনপার্টা ডিজিটাল ডিভাইস।

0: বর ই পনল না লাপো আনসি নিলি টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন আপুথা লামজি কেথানকে লাপো আনসি কাংতন ইগলো কারদম
1: লামজি রেজামেকে লাপো আনসি কাংতন ইগলো লাকে আকাশবাণী রিফু নন আর্যুকসেন সংবিমার রেজামেক সংবিমার রেজামেক লং নন আল তুমার যুগ লংপ কিফির কিথাক পেন ক্রেং ই অরচায় পুথাক সংপি উনিমা তকি পিলা পেন হুটবং ফান্ডার তরং বং চিহু চিপট
2: পিনিয়া যাই মেঘলাকে সোয়ারলো তুম কেকলেম কে দাম কিফির কে থাক আসায় মোয়ালাম রে চে থান্দাম লো না মেথাং আফান আকেনাং সৎ পে রিতা এসন লো লাসি পিনি কিফির কে থাক পেন মেথাং আফান পে রি জয় কে পেন কসন সি কেকলেম নাং জিমা পুরা কাছিনি জি আফান সি কবর ইপন লাসি নন ইলিতুম আফান থান পাছিনি পঞ্জিয়া বাং ফি লাকে সং পি আনিমা তক বিপি আলাংলি তাইনু কিফির কে থাক কে থেক সেরা বাং ফি ইগলো লাসি আলাংলি স্তামে কচফা তেং পেন দাক স্টুডিও আরলো মাইক্রোফোন থেংনো নাই নি তাংলো লাসিনি নাংলি ফান আকাশবাণী দীপুয় হিন পেন মাতে রেডিও কার্যুয়ারা দো আনা হিন পেন সিতামে কার্ডম নাং পাজের ইকলো
3: কার্ডম
2: তং তে নন ইলিতুম আলাংলি কসংসি কেক্লেম কে দামা মাতে কসংসি ক্লেম নাং জিমা পুলে আর্জুদুন লো নাং লাসিনি নাংলি ফান আফ্রাংসি কার্যুপন ইকজি কে লাপু হেন লো নাংলি কমেন্টু মাতে কনার্টা হুট পেনসি কিফির কে থাকাসাই কেক্লেম পাংসেং পন লো
3: যদি মেন কে অনিমাতক বিপি কে দো কে দার ডিফুরং থারবে নিলি কে থাক কে চারলি কে বিহেক পেন লা হে বিহেক পেন লা বাং পে কে থা অকর জাং তুম পে নি পে থাক লতে হনা দি হ্যাং দুন দুন মাতি অল হাই হ্যাং অন প ইংগেল হাই সি চারলি লো আমাং সব গুটি তাই নিজে
2: কালাং মু তাংতে নি নালি কে থা কা চারলি চাইং কে হনা দি পেন সি কা চারলি লা পলম
3: হনা দি পেন
2: মেসন লনি
3: মানে হেদি বিহেক আং কো পেন পে থাই নি হ্যাং ও লা সিং গে দি হন হাই থা লা অকর জাং তুম হ্যাং নুন প ইংগেল সেদি মারটুন প পাথারি প রান প থাক প দিটি এঙ্গে স্কুল ডোন দায় দি আহত পেনকে ইনিং হাং হেদে দিটি থেরাং না থাক রং প কেলা পেন হেদি থাক বম ল এঙ্গে হে ল ইনিং যে লা ইউনিফর্ম হাই তাই নিজে থাক ইনিং যে থাক ল এঙ্গে সোট পেন হেদি কে থাক লাং মেসেন পুলে হে ইনিং যে এমে নেমে মিনি চিচি নিল হে ব্যাং লাং মেসেন পু প এঙ্গে নাং নাম দুন প হা সোট পেন তা
2: আসল পেন্টা নাংলি পু থাক বম জর চলাং বম লাপু হেনি দে
3: ব্যাং ব্যাং প থেক লং প নি ফান্দা দে ইপু পে নি ব্যাং জর জি পু প সামে নাং জর থা নাং সিমেন জি পু পং কে পন দে টিটি
2: তাং তে নি নাংলি পসনা থেরাং মাংসি কে থাক লা
3: কে চারনি চেং কে কাচি বুরসে থাক কে দাসে দি আমাং কে চারলি রাদি একদম আজাদা দেল দে আমাং কে তুর তাপ লাই সিয়া পে থা আমাং তুর ঠিপ লো চক মা চক জে মা সঞ্জা হে কাচি বুরা থেরাং থাক লো ভিএম কো পেন কে ইনকে নন আন বাং কে কল পেনসি থাক বম পিনি গামপ্লাক বনয় পে কক বনয় ইনকে সেলেঙা পে পোহো আর লেঙা চয় লাইন তা সব কল পেন আংসে গে থাক ঝাঁকে জ্বর পো আর ঝাঁকে নিজে জামরং লসন ল পোহো তা লসন ল গামোসা হাইটা লহে এবং নাং নাম দুন পেহে নিলি গিয়া দোকানে বিবে এনে পু কে থাক সে ব্যাং হেদি নাং রাইডুন এটি কে রান হোট হে পং কে ব্যাং নাং এন্দুন বম্প পয়সা নাং পিপ কিছুমান কে নিফান ফাস্ট থাক নাং জি পং পয়সা পি ক্যাং পো নি ব্যাং থাল্যাং পয়সা নাং পিড়ি থা টাংডার জি পুসুতে হেদি ক্রয় ব্যাং বেল
2: নাংলি কে থাক আসে মে ওলা পুলবনি
3: ও লাসন নি পিনে হে নন লানি নি তুমি কে দ জো আন্তা নি লি কে থাক পরাং সলো লাস জেলেং আপে পেকক এ দন লং তা পাক থম পাক প্লি লাসন দো অঙ্ক নন তা অর্ডার দুপি
2: মেসেলনি নালি থান বাচিনি পনপত তেনতে নি নালি নন তে কোরা থেরাং সি অটবেট লা পুলমা মাতে নালি হালা
3: কল অট লা পেহেডি কাচিবুর তা লাহাই জাপান তা হ অল হাই থাক পনপন
2: কাচিবুর পেন গে কপি পিসি নালি গে থাক পনপন
3: নালি কাচিবুর পেন গে লাকার বি এ চয় চয় হং থর ইংগে পোহো জামবরং বিনিগাম প্ল্যাক লাই কাচিবুর পেন আঙ্গু কল পেন না থাকে
2: তেনতে নি নালি হাকুকু আপি মতে পে আমুং স্তামে নালি কাসন সে পন দো মানালি থান পাচিনি জি মানি
3: দো থাক মতে লাতা দি হাকো পে হাই তা পিলু
2: পিলু
3: পিলু তা ল লাপেন কারবি আচয় তা চয় হং থর সাকু গে জি হুম মতে দি
2: কালাং কালে
3: এনকে নন ল মাংসি নন লম কে বনাই তা মারা লন তা কারবি আচয় কালি তা বনাই দে তা যা হে তা হাকো চয় সে নন ভাঙ্গাং কো চে ভাং থু বম ল
2: তেন তেনি নালি হাকো পে কাসন সে ব্যাংকো পিপি পে সিনালি কাসন সে পন ল নি
3: হাকু আপে কে হালা পে খঞ্জারি পিবা কে নন তান্দুল হে তা হাকু পিবা পে নন প্রেক ও কো কে আফি দ কি রিপ যা হে নন লমসা মাং হাই বনাই তাপরে চসামে কেচি হুঙালি মা হেদি লা পারো আমা হাই তা নন তে তুর আর সেটা আমি আমি নন নাংছে ফাড়লে ঠুবম লো কার্বি আপে হে

0: লাচন চুজুন হুৰ্চি তামে বাদাম আচাৰ হুৰ্চি তামে কে আনা পি কে খঞ্জাৰিয়া পে
1: খঞ্জাৰি
0: পেচাৰ পি তা এন হে হাকো পেন বেয়ামুং ল লাগে আদাম আচাৰ হতা এন দেত লাপেন চুজুন হতা এন হালা হাক লং হে কেহাৰ লোপন হে লাই খঞ্জাৰি ল
1: খঞ্জাৰি পে
0: খঞ্জাৰিয়া পেচি হাৰ লোপন বিয়া হতা এন লা আদাম আচাৰত হে লাচ হতা এন লাচ পে তা
1: মেচেলানি
0: চুতামি নন লম্বাংকে চেলেঙা পিছে এন প চাৰ কু পন প নাপে আৰু চদম তা কিচি ইটা পিঞ্চন দা চি ই দে নাপে নাপে চেফাং বাৰ ডেট চেকক ডেট আৰু চতমকে হে কেনাং চত লাহাই তা চেলেঙা পি কে আঁকি ডিং তা নাং কক আঁকি চিতা নাং কক আঁকি চি বাংকে আৰু চতুম চেকক পহে আংকে লা চেলেংকি ডিং বাঙে পিঞ্চুতুম চি ই প নাপে নাং কক আৰু চেফাং বাৰ ডেট আঁকি ডিং তা হে আকুং আঁকি আৰু যি পিঞ্চুতুম চি ই কে
1: পিনসমাৰ আছে লেঙে মাং কে আকৌ কে এৰ
0: লাকলনি দি
1: পুথ দাংলি ফান কাৰ্যুপন গাং তুং কে লাহেলনি নাংলি থেৰাংগে থাক মাতে কি ফেৰগে থাক পেনাংলি মিঠাং ফান মিঠাং জং জুং আলি কাছে থেক লং লা পুচন দমনি নাংলি থান পাচিনি পঞ্জিমা
0: পেগে থাক পেন আলি দু ও পুচিনি লিবাই চিচিনি হে পে থাক প লা পেন সি ওসমার চেপা পর হে মে লা পেন ইনিং জে কিছু কে জর পেন দোকান লিবি বেদেত পুস্তামি হেম লং লে থাক সতে হেদি বাং নাং নাম বাং দো মাটি দি লাপে আলি দু পিক আ ই লা সিমা ইয়ক তা থেক এত জিকে মে নীল হে মাসর লং দেত কি উন এ মাটি পিন সো দেত কে
1: কালাং কালাং
0: অ লা সিনি লিগে জে তা চো ক্লেম দু না রে জালো হদাই তা থাক ল লা পেন লা সো পে থাক পেন ওসমারা ফিস বিলং ওসমার হান্টি ফিন সি ফিন নাম বিলং আ পে রি নাম বিলং লাপেন এনিং জি স্তামে হেম হরমু পুস্তামে বা হেম স্তামে চু বনাই উন
1: কালাং কালাং
0: মানে দু ওলে পুসা পু পাং রুম পন বম আথেরাং তেন হে ইসে আথেরাং লং থাক প পাকে পুসিতামে এ পাক বাই নুন পলানি জ্বর লাপ লাসি ইসে আথেরাং লং পেন ইসিয়ং সি 3,000 পড়তে পাকে বলতে ডাক্তার 30,000 ডুপো মাতি দি ভাই কে লাসে আলি লো বুঝালু লাসি নিলিগে আপরাং তা লা সার্ভিস তো হ্যাঙ লো হে আমার লং লে আমার সুইস নে হ্যাঙন বম পেল পেছি সে থাক রং পম্বাঙ্ক ইরি রে পেন নন পুয়ান তা হে চাকুরি কে নলমি খ্যাং আসুং পিক কে লং আ লং লে কে পরি বাং আদো পিক কে থাক বাং দো পিক মাতি আমার লাসি লাস বাং আ বিজনেস লাস থেরাং কে থাক পেন দাপে নাং আন কি কমাই নিলি পেন মাথা তেং দরভান সুসে লতা
1: কালাং কালাং
0: চিকলো ইয়ন লং হে
1: তাংতে নি নালি থেরাং কে থাক বাং কে হেম লং সিকে থাক লপুমা
0: নিলি হেম লং সিকে থাক হেম লং থাক লই হুচি অইভিং বিল হে অসমার বাং থম বাং প্লিডো আমা হিং কে বাং তা থে তাং লো পুমা হেম চে দামলা
1: কালাং মেসেলানি নাং লিলা অইভিং গি বি মতে থেরাং থাক হেম কিম গে নাং লি মেথাং দিম লং লমা মতে নাং লি কাপ্রে গে দিম সিকি কিম পনানি
0: ইনি জে লং
1: নিজে দিন লং সিকিম পনা দি
0: নিং জে লা হং জে তাই লং হে লা ডাকসি আ হেম বনাই ল ইংকি কেচারিয়া তুম তা ব্যাং ল রং সরটা ডাং থান থা পুল থান ল নিলি হে
1: কালা নাংলি কিথেগা সন নাংলি আনুত কা প্রেখান সামে থান পন বম ল পুল নি দি
0: থান পন বম থেক থে পিন পিন নুম তা হে হন পাথারি থেক থে পিন পিন নুম থান দু নাং চারি দুন পুপ ব্যাং ও নাং চারি দুন নই নি নাং থান পো পো হে দি থান পন পন নি হে
1: মেসেল নি তান তে নাংলি তুম লা থেরাং এ থাক আ হেমি কি হোনা লি তুম কো পি পি আ পেসি থাক পন ল নি নাংলি থান পাছি নি জিম
0: তুম কে থাক পন কে হে দি লা বেলেক বেলেক ল অনুতিন ফান হে ইনু ফান পা থাক প পিনি পা থাক প ইনু থাক প গামোসা থাক প ইনু থাক প পিকক আম খলে ইনু থাক প লাসন সেলেং কি দিং লাসন হে অনুতিন ফান পা বেলেক ল
1: তান তে নি নাংলি তুম লাহাই পে কে থাক পে নাংলি তুম কো পি পি সি কে ক্লেম ইলো নি নাংলি তুম চ জর জর লাং ইলো মা মাতে নাংলি তুম মেথাং ফালানি
0: আঝাকে জ্বর ল হে আঝাকে নিজে এন প হে মানে জ্বর যে পুতালা ডুঙরাই টুম নাং লাং প ও নি ফান্ডালা সপি নাং পিঠা পুপ ব্যাং নাং হাং প মাটি দি কে নাং হাং প ইংকে জ্বর যে লাকি এনে নিজে ফান পুসা দি ক্রয় ক্রে পন দিয়া দিটিল কে নিজে বাঙ্কে আঙ্কু চে থাক থু নাংকক দিটিল আরু থাক তাঙ্ক পন থু দিয়া দিটি নাং তুমকে থাক বের প নাংকে এনে তা লং জিলে ওই পুপ পন দিয়া দিটিল দি
1: তেনি নালি কাপ্রে খানন পুতা পা থাক বমলাং মা মতে আবেগ লনি
0: দোলাং লা আসাব ওলা থেরাং হোমনি আন কে হে দোলাং লা মা মা বা থাই তো মোনাং থাক দুনি পুলতে থান থুজি পা থেক না ওকে নন তা নাং হাং বাং দো হে নন হালা হেন লুম লং তা আর নি সাটা ফোন নাং কর নিলি ফান হে উনি মা টং বিপি ল মা পু পে হে দি থাক দুপ নাং প অং কে মোডু ওলো পুলতে ফোন নাং কল পু কে নাং এন পো সঞ্জ
1: মেসেলনি তে নাংলি মোহেদ জং ইপু হ্যান্ডলুম আহিন পেন সামে নাং কল ইগলো পু নাংলি সরকার পেন সামে কেরাপ লাসন লং মানি
0: ও কেরাপ মানে লাক

0: আংকু ইনুরা করজাং নিলি লনাই সারি দুন ল নিলি বাংতা নি নিজে কে থাক নো পুমা হালান সিপা থাক পো পূজালে হে মানে আলাংটাই প্যাক লং পো ইনকে নি ফান্ডাই প্যাক নং পা পিজি পূজালে হে আমার পা থাক ল একদম লা আহি লং সে দিয়া হন ডাকার ডাকার যা হালাগে থাকটা মানে ট্যাংগুন এ দেলো আপে হে আমার হু আফি বাংকে সপি আহি বনাই নে দামে আংসে সে থাক আর যা লপি বাং হে আংকু আলাং চালি জি বললো আকু আফি দপ সে আংকু নিলি রান পিঠুলো আমার আফি দপ আঙে টাং ধরলো এঙ্গেলা পেন কিছু মানে পিলু তা থাকনো দো থাকলোতে সোদে বা লসন হেদি কিছু চটকালি মানে আমনিত কিছু মানে সনাবে দে টিটি দুন্দু মাতে লা নীলি মাতা ব্যাং আপে গে থাকনো এনি যে হন চে নাম নাই এনি যে হন নাম পেন থাকলোতে থাংথে ব্যাং কে নামা হন থাকলো বলতে হেদি লসন সোদে বা মুনিত লাসন হেদি আপ্রাণ দাম জুই জিটি যা হে ও লাসন ঢোকক জিটি নীলি জুং জুং তা লাসন লাসে থাক মে এ তা চারলি মে যং সে হেদি কে থাক নিং হাঙা তুম পলতে লা ওকর জাহন পেসে চারলি আছে কি মে আজাদ আহি তা হে পি আহি মা তা চারলি আর নাং পোপিনে ফং রং সু তা হ আফি দপ তাহ সুবে তাহ বুদো ও মাটি কার বিয়া পিনি তা মেন হে আফি দপ আসুবে তাহ রং খাং আহি থ মেরা পু তাহ রটা হেমা পিনি তাহ চেকলং সহি তাহ দো ও মাটি মানে ওকর জাহ চার নাই বাংকে লাপুল হে আলাঙ্কে নোয়েট লাংমাতি দি নন সাপে মার হুট বাংকে কে চারলি বাংকে আহে মাসর দজি আসমার দই মাতি দি মানে কিছু সুরুই রুই দা টিটি মাতি ও লাসি পার্সন চারলি আছে কি মেলা নিং মাথা তেং নীলি জুম জুম মাথা তেঙ্কে
1: নাংলি কেথান পন গেলাল কে থাকনো ওয়াং থেক প্লন তে হেম সিতামে সুরুই রুই দেত
0: সুরুই দেত
1: লাবাং কে কে থাকনো ওয়াং থেক লাপল নিং দি
0: ও আং থেক লো লাকে
1: মেসেন ল নি নালে থান পাচি নি পন পত লা থেরাং কে থাক আচিবুর তে কর মহেত নাংলি কি পুক লা কে থাক আলং কো পিপিয়া সন সি কে নাং সল নি নালে থান পাচি নি পন জিম
0: লা কাচিবুর আলং আবাং কে হারপি দপ থেলাং পং দপ আকান্তি দপ এংখেলা আই দই পুটা দো লাগে হাপুকাং দই পন আপ্রাংসি ফানলে হে লাসো দুংকে থেলাং পং আ থেলাং পং বাংকে আসাই পা বাং ফান এংকে ইয়াও বেগ দো কি রুং ফান এংকে হারপি বাংকে কে থাক আসাই পা বাং ফান থিনিংকে লাগে হালা আহন হেদি কিচি বুড়ি জি ফানলো থিহু বাং পাবুর পমাতিলা দা এংকে লাসে থাক পেনসি আসাই পা ব্যাং প থাক ই প তেং ই প হারপি পেন বাংকে পেন কল বাংকে হালে দাদুলো আহি ই কম ফান লি উবেগ হে উবেগ লি আের হিনি আর থাক হিনি নাই আকে থে হে অঙ্কল পেন উবেগ সোতা প্লি দো নাং পো আের আর থাক পেন আসাই পা ব্যাং ফান ইংকে আকেংকে দং ফান হাই হেদি দো ও হালাত হে গাড়ি দোপ আপিন আট পেন কে থুই আংকু ইসা গাড়ি বাংকে আহনাত কে থুই লা দুইটা গাড়ি দোনাই হালা একেং দং পলা সাই পাবাই মাটি মা খুনাং প কলা লং বাংকে লা পেন হালা সাই পাবাং ফাইসি পারক নুগে পুগে না সনি ফেলি বাং ক সনি পুই চিনি দেল
1: সাপাত তানতেনি মহেজং নাং লাগিপু আহি ই বাংকে কপিয়া হন সি কেন থান পাছিনি জিমা
0: লাগে লাহি ইয়া হন কে ইয়া হন পসিবল হে লাগে লা পেন লাই লন টেন মে হি এখন কি হি এখন দোবেদলে হে সালাই লন তা দো লা তুম বাঙে জাত নি বেজ হে নন লম ক্লাং রোবো দো নন রোবো কে লামাং তুরনাং এট পোলা দেখ হে কক এট পং কি রুং লক লক জয় ওলো লাসন বাংকে হে জয় অংচল হে নন বাংকে রব লোক হুম এর লমাতি আং পালে রুং লক লক পালাকে আর লমা চক লহে প্রাপিক যাল নন বাংকে আমি টুঙ্গু সন্মাকে প্রাপ কে থাক হরম ডাকে প্রাপ না ক্লাং এরল নাসি হাকু পেন মাথালোতে নন মায় প্রাপ অলস্তা হাকু তোমার নিং ডিং মু হে থাক পেনে হাই বাংকে হে হাকু আপি কে লা বস মেক আমি কে হোম কি রিপ মাতি কি রিপ কে ইংল্যান্ড ও কি রিপ হরম কে কে লাংকে আচি সবে ইদে আচি সবে আছে তামি হেদি ইংল্যান্ড পিক লাগে কি রিপ হে লা কি তু রাসন আনি কালি কি তু রিপ প্রাপ ও মাতি পেনে আমার বং তা কি রিপ আমাং হাই তা কি রিপ লা বস মেক তা হার পিপেন কি তুর কি প্রাপ পিক দে আর লম সোতা চ সেটা কি রিপ আহরম বাংকে দি ইংল্যান্ড পিক লাসি নন লমাংকে কি প্রাপ সি এন্ড টুয়েলভ পর নন বাংকে জয় কি জয় ওলো হে লাহাই আপে মাং কারবি আপে আর

0: ke son se pene ni hai ta sap so ke joy do chat asono non bang ki
1: Kala.
0: joy ong ke charli bang ta ve ong nang na kan ta na
1: Mm.
0: se dil hai ma tha nang po ve ki mi tum phan ta ni li pa chining tung do la tum ta lo porinet le kam ke kali ma ti
1: Kalang kalang.
0: bu ta charli nai
1: Kalang ka charli
0: ke
1: kena sot.
0: thak na ta di ke thak ke phir ta ini ta nang ji
1: Kalang.
0: en bek nang ji ma ti alang tum jong si thak the pulo tang ti hedi ke sono mo ke karbia peri ve det kom hek ta hai ma ti la se charli ja si ke mi pir thak na ta charli nang ji do ta thek nang ji aya ta thek nai pusi ni li ke ni li ning ma tha ni li jung jung ke he ta ki suma na ning hang bang kom det ta hai ba ani hang det ta hai charli ja si ke mi
1: ta te ni mo he nang li pu la ki rip bo bang ke ko pia pe long mang si rip nang po ni la ka chi bura thara long tong rip nang po ma ma te la kor mo he jong nang li pu kor mi sin long tong rip nang po ni nang li than pachi ni ji ma
0: la ki he di ka chi bu long ta rip mi la pen kol long ta mi ki rip bang ke he a ja long ta mi ki rip ke ni ning hang rip mi han dak ta ha la pen danon ki la kar bia pe ta thak dat lo ma ti a lenga choi pu noi jam rong pu noi ha la pen danon ki kol pe na thak dat ma ti di la sila ta rip mi thang the ki rip han ke
1: tan te ni kachivur mate kor pu ma het pen chethan kora therang na li ku pi pi pe si ke thak pon lo ni na li than pa ji ni ji ma
0: la kachivur pen na bang he di a prang ke pi ba ta tha jam rong la pen poho en ke pilu lai tha he la pilu poho jam rong lai lo ma ti di la kachivur pen ke kachu ma pe thak tha he u la pe he thak mi a ja da pe ta kachivur pen ta en ke la kol pen ta thak mi he kol pen bang ke la ga ja da pe thak mi he se ta mi la ka chi wo rapi ta kol ta noi thak da ti ma ti di pon mane pa phrap cha ji phan he a ho na bang par tha chat po ke jora bang ke jengi somjor da ti lo kol pen bang ke e jeng adim jeng ni la he hala har pi pen bang ke e jeng jeng vet ma ti e jeng jeng mane non loma bang ke ang ko bang jeng ki thak bang a do he jeng ni thak po par tha o po sitame ape bangke arthat osta en me u edal he hakku tum ape aprang prang ke thak ape bangke ejeng jeng po la ape de di arthat klong pusta en me u ja no no ape bangke asap so son akang tang prok son do kok ma ti di la si non la son se chi hung thumu nak la si non angko la pa chi hung he ji phan he la mama phan ma ke than sitame ni ni ke non ke la son ke thak re noi ji man le england sita hala son le thak ma son sa ape ta ke me ke anta ke me pu son he di thanun dun he la kisumani non lom ke chini lom bo ke prap si ke nain pu po pa che rob dat ti ma ti la si ni li bang ti son mang pa thak long le ka che rob ke thak nang ne pu ya a pi he no dak ti la si thak pa me pu lo the di ining da ding nang pu ti pe thak ke ining ding chet nai la pen ke thak da non mat pat tang de ji bu gal le pi jo pen se di thak nang po ke a pi da nai e pu amang just ami he tur pa mi thak pa mi ning ding chat nai an si apeta me ji ko an ma ke prap la an lo peta ke lang no po ko an ma kang len lan sa peta me po ning ding o nai
1: tang te ni nang li ma jong pu la ka chi bur pe di ka chi bur long ma ge e phong ge thak pen pa kon an si thak me po ni nang li than pa chi ni ji ma
0: la bang ge di thak me pin ni sa me pak ni ta thak me pin gam pla he pak ni thak me ding op he ding op o ing ke la pen pak ni jong se thak om te bo se pak ni long lok lo ma ti la pen pi ba sta me un jam rong ke pak kep an thak un ti hek ma ti a pa ka bang he a ri bang te pak kep an ke ding pi ji te ma la bi hek ma ti bi hek মানে লাতেহেদি আহন কে জ্বর বেরেক বেলেগ লতেহেদি আপাক কে থে থাক মে থাক বেদ বেদ বেদ পমাতি থাক বেদ বেদ প লা এ ভয় কে থাক লং হেদি পাক প্লি থাক পন উন আরিতা লাপু আপাক পাক প্লি থাক পং কে বুকে পাত দিং বাং হেদি পাক ফ পাক ত্রক থাক উন লতা
1: তেং তেলা জামব্রং বাং কে পাক আরি লাপু থাক রা পেট পমানি মতে কাপ্রে কাপ্রে সে থাক প
0: মানে হেদি থাক রা পেট পে জারং বাং কে লাপাক মা হেদি ফাস্ট থাক পমাতি লা থাক দেত সি আরি বেলেক থাক জি আঠে মান হাল আরি কি দিং লেন মাতি
1: কলা
0: আপাক নুই চি হেক মাতি বামে লাইন এডাটি থাক ভেট ভেট নাই লা পিনি নন সন হালা জাম রং মাঙ্গে পাদিং ওজি কো আন পাক আন মা থাই তা চকলে হে লাপেন আরি বাং টা কো আন মা তা চকলা বেলেক বেলেক লে থাক লতে থাক ভেট ভেট নং পহে এঙ্গে লা পিবা বাংকে লা তা থাক মি পাক থম পাক দিয়ে থাক মি দিং উপো কে থাক বাং সে হে দিং উপো পিনি গাম প্লাক তা পাক নি থাক উন এ ভয় ভেট হে লা তুমকে আফার সে থাই মাতি দি লা তুমকে আফার পাদিং উপো লা সাং বং রই মাতি ওলা সনা পাদিং উটি টি মাতি সা বং রয় রে দেত আজার লে থাক সুতা মি রান পন মি লেগে ইলি থেক পলোতে বেলেগ বেলেগ হেদি থাক বেদ বেদ নাং পাই সি সামি পা দো বেদ বেদ নাং পহে এঙ্গে লাই ভয়ত কে থাক সি পাক নি লং লক পো দিং উই মাতি বেলেগ বেলেগ থাক পো নাং পো কে জোর আলি
1: তাতে নিলা পাক নি কাপামান জি ফান কে হন বাং কে কো আনাং পনি
0: হন বাং কে হেদি পাক নি পলো তাং তে লিনি নাম নাই পিন গাম ফ্লাক বাং হে

আসামিস লামার জানাল জামিয়া লংপেন আদিন থাল আদিনা জুবেন গা কেল আলামথে ওম বড় পর্যায় লামার জানমেন লাগে অগ্নি সাক্ষী।

আসামি ইসলামার জানা যা মেঘলং পেন কি পাদু শিয়ালুন আর জুক সিনাং রূপম হইয়া গিলুন এলেন আলু নিলাম থে শিলগড়ে কুয়লে লামার জানবেন দেখে অনুরটা

0: ঠিক লং আবার সাই কে মেয়ে কো বিপদ লব তে ইলি তুম আদর কম হেক পেন সিটা মে হোমিওপ্যাথিক মেডিসিন কি ইউজ পেন একদম কিছু কে মেয়ে কাছে থাক পান লং দো নিলি হেম লং ইন দা পেশেন্ট ওয়াং ল আলাং লি বাং হালা লাং রয় অক কিছু রি দাম আছি হালা লাং রয় অক আং সু জয় চক লাই দি দা আলাং জয় দং চিং থাং লক লং কে পুদা নাং চনন এ পুদা নাং চনন এ সান জক তা হেং নো লাপ সনা কন্ডিশন দল হে দি এনকে লাবাং কে জং সি ই এন টি ডক্টর রং সি দাম বলতে তে লাবাং কে পেনে অপারেশন করি না কক তা থেক বা তে হালা সানুনি ডেট বলতে অপারেশন করি না কক লাপসন আকেসা ফানসিটামে নিতম হোমিওপ্যাথি রং মাংকে আলা অক আং সু ফান মাতে অকারি পি ফান কা পাংজির লু জি ফান তামে হোমিওপ্যাথি রং মেডিসিন কে দ কক পাইন পসি হালা নি লং কে ব্যাং অপারেশন ব্যাং তামে হেদি মানে ভারো হিনি কে থম পেনসি মানে হালা অপারেশন ব্যাং কো রিজক পড়ল অকারি পি বাহারি পুদা কে জয় দা থাক লং তা না তা উলাই উন ইদেত ইয়া হে আসন ফান তামে হোমিওপ্যাথিক মেডিসিন পেন পাংজি রূপ আফান আজা কং দো পেন লাকে অপারেশন তা কুরি নাং নেলা পয়সা দাম ও এডেট পেন হেদি সন সি কিসু কে মে পিনা আনচে থেক পন ল
1: মি ইক পিক ল ডক্টর নাং লি কে থানালাম থি লা হোমিওপ্যাথি কা দোয়াই পেন পিনে কা চিপুরাসন বা সাইড এফেক্ট মতে ই ওক এ প্রানা ফান কাহি নো ডাক জিয়াসন দু ইক মা
0: হোমিওপ্যাথি কা লাম বাংকে নিতম প্র্যাকটিস অ্যাটাকমেন্ট পুলো তাংতে সাইড এফেক্ট কা বাংকে আভি এক্সাম্পল কাপ্রে কাপ্রে আ মেডিসিন ন তম বাংকে হেদি যেনে বা পেন কিলার কিছু আবি কে পাখম ভান হেদি আর্নি বাং লা পেশেন্ট বাং হালা মেডিসিন চোভেয়ার চোভেয়ার তো মো ফি কে কপিল আসন হার্ট আ প্রবলেম তহ কিডনি আ প্রবলেম তহ আসন সি কাপে কাপে কা কিছু ফর্ম তো দেখ দি সেটা মে হোমিওপ্যাথি কা লং বাং কে নিলি কা প্র্যাকটিস আ টেং পুলো তাং তেলা বাং কে সাইড ইফেক্ট আবে লা পেন তুম কা দুক উইথ চো সেটা মে মো ফি এ প্রাং কে বাং ই ফান আ কা নহক আবে মতে ও কে প্রাং ফান কিছু আবে সি নিলি প্র্যাকটিস আ টেং বেন নিলি মে থ্যাং তামে চে থেক দাম ল
1: থ্যাং তি ডক্টর কোনারা দিম সি সি চিলাং দাম ইক নাং প
0: হোমিওপ্যাথি আফান সি চেলাং নামজি পুলো তে আপ্রাং প্রাং কে ডিপ্লোমা মাতে হোমিওপ্যাথিক ডক্টর তুম আফি দে পদসি হা তুম মানে চিকলো জনি বা চিকলো ট্রক বা চার্লি পল আসন কা প্র্যাকটিস পেনাং আন কার বেং লং তা থেক তাম লং সেটামে রাতে তুম হান কে পাচি নিয়ে গেল হেন ল হালা লাপসন আসাপ ওভাইট কে চার্লি তুম লং বাংকে হোমিওপ্যাথিক আ ট্রিটমেন্ট নাহলে তুম রিক্স এন পেনাং তুম দাম নাং নে আথে মানন মাকে হোমিওপ্যাথিক লং আতুম তামে ডক্টর ডোপিক লাসি গফ রেজিস্টার ট্যাং আ ডক্টর আতুম নং লাই দাম চন্তে মেসেন জি আথে হাদাকে চারি লং পা মে ট্যাং আতুম সি প্র্যাকটিস জি লাপেন হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট ফান্দাম জি ব্লক নং তে এতুম সিভিল হসপিটাল লং লাই দাম তামে হাদাক তামে জেনেবা আয়ুর্বেদিক পসন থাকসি হোমিওপ্যাথিক পিনস তামে ইসি ডিপার্টমেন্ট হাদাক কি ঠিক পিদো জি লাপমেতে মাতে সন মিথ্যাং ডক্টর তুম হেদি মেথাং প্রাইভেট প্র্যাকটিস তুম তাদ লাপসন ডক্টর তুম লংলে দাম সেটা নাংলি তুম চক নাংলি তুম দোয়াই বাং তা লং জি পেন আজাদ আকে সোলে ছে দাং দাম সেটা মে নাংলি তুম আফান আভার সাইড জি সেটা মে লা পেনে দেখলাম ইতুম লং পেনাং আন বেঙ্গালি তুম তামে দো ও সেটা লাতুমকে ডক্টর কালি জাস্ট লা চিকলো ইয়ন ফ ইয়ন ফ্রক সন চার্লি পহেদি লাতুম সি হোমিওপ্যাথিক দোয়াই বাং পি দুন বম লাপসি লাতুমকে পেনাং আন নলেজ আবে দেট পেনা পসি হেদি হোমিওপ্যাথিক কে মে মে মতে হোমিওপ্যাথিক কে কিছু তা মেমে পলাসন সি মুনি তুম মাথা দাম সে তা হালা ডক্টর প্রফেশনাল কিচারি টাং তুম নং জং সি দাম বলো তাং তে হালা তোমা ব্যাং নাং মেডিসিন মেসেন মেসেন নাং পিদুন সি ইলি তোমা কিছু তা মেমে জি আসি ডক্টর তুম সি আলং সি দাম বলো তে ইলি তোমা কিছু তা মে দা প্রাং পো
1: চরুই ক্লো ডক্টর নাং লি ক্লার ডাক পেন থান পাচিনিয়া পট রেডিও কার জুয়ারা তুম সি তামি চিনি ইক পপুসি নিলিনিং থেলো তাং তে ডক্টর রং রূপ আজো কে দোয়াতুম আফা নাং লীলা হোমিওপ্যাথি কে দোয়াই পুথা কুপি লথান ইকজি
0: মেইনলি ইম্পর্টেন্ট ওলা লবাং সো কোয়েশন কে পেনাং আন ইতুম কারবিয়া রাত আতুম বাং কে হোমিওপ্যাথিক আ মেডিসিন সিস্টেম বাং কে লান চিনি ও এ লাপেন রং কে দো তুম সেটা মে লা আন দাম দে মাতে দাম সেটা মে কপি ল হোমিওপ্যাথিক আ মেডিসিন কা প্র্যাকটিস আতুম বাং কে নিতুম মেথাং টিকে লাং জুন লং পুনন সামিলাং সো লাপু বেথে বেথা মাতে কা প্রেক প্রেক আদিম লং পুসিতা মে বাং হালা মুহেত নে পুল বেঙ্গালি লাপেন বিহারি তুম সি প্র্যাকটিস জি হালা তুম কে ডক্টর কালি লা ডক্টর কালি পেনা পটসি আ নলেজ হ্যাঁ কম হেক পেনা পটসি পেনা আন আসাপো আফু কেসো তহ অকারেং নো আপো কেসো লাহাই ব্যাংকে মে হে দিছে তা মে আসাপো থে মুচত আ কেস ব্যাংকে হাত মলং পন প ইনকে ডক্টর কে দে পেনা পটসি আ নলেজ কা দে পেনা পটসি এ কিসো তা মে মে প মনি তম ব্যাংকে আনিং ডগ ব্যাংক বিতা টিক টিক তা মে নন ব্যাংকে হকার বি তুমাং বং সে তা মে হোমিওপ্যাথিক আ ডক্টর ব্যাং আ ফাইনাং বাদ বম ল লাপেন অং বম ল লাপেন আ জক্সি রাত তুম তা মে চিনি বম ল লাদা পেনা আন দিফু লম তা মে পেনা আন নিতুম আ সিনিয়র তুম তামে মেথাং প্রাইভেট চেম্বার নং সি মেডিসিন প্র্যাকটিস বম তুম দো লাতুম আলং তামে পেনাং আন পেশেন্ট তুম কে দাম পেনা জক মানে কম হেক পেন জেনে বা কিডনি স্টোন বসি তামে মাতে লা গোল ব্লাডার স্টোন বসি তামে হেদি হোমিওপ্যাথিক আলং জং সি দাম দা

0: prang lop lo tang te hedi la bang su ar long ha hai ta me bang ji rup un ajak kong do ate do wai ki chu penyo si in ji rup lop lo tang te alba operation ma kuri jak lot bo penang an che thek long do nitum alom se ta me ala operation kuri nang ji pu bang doctor tum pu po tang ka paisa ka be pena pa si homeopathic a doctor tum long se wang po hedi ke homeopathic a do wai bang pa chu bom po mane men men ke me me hede hop ta কে থম বা চিকলৈ জন বা চিকলৈ অনিয়ান বা ইংহং পংকে হা ফি আল্ট্ৰাচাউণ্ড কৰি দাম প আল্ট্ৰাচাউণ্ড ল'ম আকে ৰিপৰ্ট বা নৰ্মেল অপচন কে টেক লং দৌ হেদি আছে কপি লব লতে ইটুম ৰং আছো তুমি দুখ দে পচি হেদি লা হোমিঅ'পেথিক চেলাং জীপ লতে কিচেং আংকো লা গম চেলং লোপ লতে হেদি জেনেবা এপকচু ইট পুলতে মানে পক লং কাইট আমি কিছু লচন দৌৱেৰ পুলতে হেদি লা ডক্টৰ ৰং দাম পেন চি আল্ট্ৰাচাউণ্ড চিকুৰি দাম চেৰাক নাং জি লা পেন জেনেবা মোৰ চিৰিয়াছ ওলো পুলতে হেদি হলা আনমান কি হোমিঅ'পেথিক মেডিচিন কি ইউজ পাংকে কাম ক্লেম ক্লেদে জি জেনেবা এক্সাম্পল মুনিক তুমবাং দাক লাংস লং বাং আং ফর লং ইনফেকশন দ কক ল ইনফেকশন দ কক ল আমার সি ফার্স্ট কিছু এঙ্কো পেন দোয়াই চুন দে হা আপি সো পিগ আন লং কে ICU কি বিনাই যে স্টেজ নং লে রক লোপ লতে তে হালসন ICU কি বিনাই ইহুত আন বাং কে হোমিওপ্যাথিক আতম লং বাং পস্তমে লা বাং কে উনেডেট পো লাসি হোমিওপ্যাথিক নং সি চালাং জি লতে তে হেদি কে চেং আং কো মানে আগম কা চেলং কে চেং আং কো মতে আসাবো চিকলো ইয়ন জনি লা পসন আকে দের সতমে হেদি আসনে চে ল্যাং নন্ত চক সতমে দের পিক আন সিরিয়াস পিক আন লোপ লতে তে হোমিওপ্যাথিক লং বাং কে দাম নং নে লাসি la ICU do set ICU do nang kok an an available bang ke homeopathic lo mang ke dam de ta cho la pen isi he de itum wrong alom penang an osomar tum do am hang pa tech plot po itum ke hospital da pon pe ki so ta phan ta check up phan da dam de osomar tum he di la son apok tilor tilar the thek the det pa dat la pasan ta me do pic la si he di la son osomar tum han ke apokhilong da wai la hai bang pa pa chu nang ji osomar tum phan he di লাপক তিলর পয়েন্টকে নিকান ফ নিকান কেপ্তা থি থেক থে ইফং আতেং সিচে দোবের পক তিলর হেদি লাপসন পেন পসি লাকে জং সি হোমিওপ্যাথিক ডক্টর তম নং সি পন বলো তেং তে হেদি আংলি তম পয়সা তা লান খরচা নং নে মতে আদর কম হেক পেন সি নামে তম ফান রাব জি লাপেন আংলি তম আকে জক বান দা চে থেক লং জি
1: তেং তে ডক্টর আদুন থুয়ালাম থিনাঙার জুথু ইকলাং আঝাক লা রং রূপ কে দোয়াতুম মেন মেন আচে থে ব্যাং উনে দে তিতি আকেসো দা দোকক তিতি লাসি লাপুসো না কেসো কে লং উন হুত আলাং লিতুম হসপিটাল টং সেকট কে দাম জি ফানাওয়ার সায়া বেদেত বা গাড়ি মোটর আওয়ার সায়া বেদেত দোকক তিতি লাসি লাসোনা হুত কুপি লোকে ক্লেম ইকনাং
0: লাপসন আকেস চং সি চি টং লোপ তেন তে পেশেন মাং ইয়ং সি মেন মেন চি নে পিন পেন ইয়ং সি বা প্রং প্রং পেন তা মে লাসন আকেস আচি থে ব্যাং নে তে টিক মতে আচি থে বে মেং ওয়েট কে ব্যাং টিক লাপসন দো পুলো তেন তে জং সি হাসপাতাল তা লে টং থেক থে কে দাম কে ব্যাং ফানা কা সিক স্যাক লো কক পুলো তেন তে সব সো কাপা ডোমেসিয়ান জি ফান মা তেন তে 100% কে কালি হেদে সে তা মে হালা পেশেন ব্যাং কাপা ডোমে মুস চ জি ফান কে লাপু বেবে কং পুলো তেন তে আচ্ছা ঠিক এবং প্রবলেম কে দো অপারেশন তো বাংকে হেদি আচ্ছা ঠিক এবং মানে এডেট প্রবলেম কে আথে আদা ল্যাং সলং লা ইনফোর লং লা তমন কে দাম পেনা আপাই পালং হাই হাই হেদি হালা কাপ্রেক কাপ্রেক ইনফেকশন দো কক পেনা পচসি লা পসন আচ্ছা ঠিক এবং নো দা মতে আচ্ছা ঠিক এবং বেং বেতে টিক লা পসন অপারেশন তো দো লা সে লা পসন দো পুতাং তে হেদি পেশেন্ট না ফান বাংকে আকার অম হরমুসি পিনা পো জেনেবা ল্যাং লে পাজুন জি পুসিতামে ল্যাং তামে আকিসু লাপসন সে পিনাং পো লাপেন লা আচে থক অলং তামে আবাং বিথে বিথা তামে মতে পি পেন লাপু তেলম সি মানে পার অম সব নাং পো লাপেন পাবে বে কং কে দেনা পো পাবে বে কং লো তং তে লা আচে থে কে ব্যাং আ প্রবলেম কি দো পেশেন্ট তং কে হেদি লাসন তে আচে থে এবেং বেং সি দো বম পো বন্তা পো পাংনি লুন বেন পাদোভের মতে মেকে জাং সে তামে লাপু চারচুং হয় তে লাপসন সিস্টেম ইয়ং সি পাদোলো পো তং তে হেদি আ সব সো লা আচে থে বাং ওয়াং মে মুচত পো লাপেন মো আলম সো আজার ডিং মুচত পো তং তে জং সি lan infection o infection the o kalilang pulotang te olom so ajuring muchot pen te la bang che thebang tu me sent ta hai bonta unana ke prapen doctor long che ponsi che paklang dam nang la person a kesong ti dolo pulotang te pene ka pherema do wai ta ho ko pene la person a do wai bang ke chu che det se ke me
1: tang te doctor nang li tum la homeopathic a hin na tu che rok tok amai mati english alam pen ki health camp pu along along padupon ikma
0: চোরোলা কার্যপথ আহকল নিরিতম হোমিওপ্যাথি ফানকে কাচিনি তুমি কম ও পেন পথ সি নিরিতম এডভার্টাইজ আসন মাতে হেলথ ক্যাম্প তামে আলং আলং বিদাম বম ফ্রি পেন নিতম বিদাম দাম পালাপেন রং অসর তুম স্পেশালি অসমার তুম হেদি পক্তি পালর পালার তুম থে থে খেদে তুম অসমার তুম মাতং তে আকা থে তুম তামে আফু কিসু তাহ আপ

0: তুমি কাফেরেম কে অপ আসাই কে ক্লেম তুম তো লাসি লাসো পুথাক নাংলি পি লথান ইকজি
1: চুরল কার্য পথ আহকল পেনাং আন রং অলম তামে মন্দির তুম মাতে আকে সার তুম পেনাং আন এক্সপিরিয়েন্স কে দো তুম কে লাসন কি অপ পেন তামে কাপ্রেক কাপ্রেক মেন তামে মন্দির তুম ফান সে লং পন পন তাপেন আসাপ সো পেনাং আন কি অপ পেন তামে কি মে পুতা থেক দুন লং নি তানে মে কেন মে না থেক নং ল সে তামে কাদু কোয়ে আবিমার মাত কে ইতুম লা দোয়াই কাছে অপ পেন তল হাই পেন মাত কে মে পেট পি এক্সাম্পল হালা জন্ডিস লোপ তে আবং লক প্লেপ লোপতে মনে তো তুম আছে থকলং হালাসন লেক ই পুতা থেকলং মতংতে মেথান কি কর পুতা মে হেদি লা আকেং লং মেথান করাক লোপ তে হাসপাতাল দাম দে পেন কি হালা পেন কিলার হাই তা এন এ পপ পাচে চাকরে পালা কি অপ দোয়াই সি পি পো হেদি লাপসন সে রং লম পাচে চাকরে টিক টিক মনে তুম ফান হেদি সেটা আমি থান আবং ইয়ং সে হেদি মিথান কি কর পুসি তামি মালা রাবিস ইনফেক্টেড আমি থান পুলো তে লাজং সিনাং কর পুলো তে হেদি আজাত দোয়াই পেন লেচি অপ পুতামে লা থাং কা নাং রাব থেক থি আথে কপি ল মিথান জাস্ট নরমাল আমি থান ইতম ভানাং কর পুলো তে তে লা বাংকে ইতম দোয়াই এন এডেট পুসি তামি আজাত তামি ইনফেকশন কাপ্রেক আবেদেট পুলো তে তে আমি থ্যাং মে দেট বাংকে লা কে তো মে দেট ল সেটা হাতা দোয়াই কি অপ বাং পু মা থাপ দোয়াই কি অপ সি মে দেট পু সেটা আমি থান আবং ইয়ং সে হেদি ইনফেক্টেড আমি থান পুলো তে তে লাকে আকে নাং মাসি আবে লাই কি অপ কে ইনি কি অপ দুন থাপ মহালা জং সি ইনজেকশন পেন দোয়াই লাই চো দুন দেব তং তে ইং চাম চিপ নাং দে জি জং সি হাজার বিস ইনফেক্টেড আমি থান নাং কর লব তং দে তুম পান লাসি লা মি থান কে কর থল হাই বাং কপ্রে কপ্রে কা বাং কে তুম লা দোয়াই কি অপ লাই বাং কে প্র্যাকটিস নাং নে উনান কে প্রাপ হাসপাতাল সি দাম নাং জি
0: চরুই ক্লো ডক্টর নাং লি ক্লার্ডাক পেন থান পাচিনিয়ে পট তাংতে ডক্টর নীলি নাং লি ফান ইসিয়ালাম নাং জুথুইং তুম কোভিড নাইন্টিন হুট পেনাং আন হোমিওপ্যাথি কা দোয়াই কে চুয়াতুম দোয়াসন সি নিলি থেকদুন লং মাতে আর্জুদুন লং লাসি লাসো পুথাং নাংলি পেক্লার ডাক পেন থান ইকজিমা ডক্টর
1: চুরোল কার্যপথ কোভিড নাইন্টিন থেকলং ল পেনাং আন ইন্ডিয়ান গভর্নমেন্ট আনি তোমার ফান্তা নাংকাপা পিজি ফান্তা হুকুম নাং থো ল আথে হোমিওপ্যাথিক আর মেডিসিন কিছু পেনা জক কোভিড নাইন্টিন মেতা পেনাং আন কি মে তুম থেকলং থে নিতুমলং ইসি মেডিসিন দোহেদি আর্সেনিকাম অ্যালবাম তো নিতুম হোমিওপ্যাথিক লমাকে স্পেসিফিক কোভিড নাইন্টিন মেডিসিন ওয়েক লো পোলা ফান লো পোকে আভি সেটা আসিমটম সবাং হাল আর্সেনিকাম অ্যালবাম অলং বাং কাচিং বার বাং কে হালাসো আসিমটম সবাং কে আলাসো মেডিসিন সিমটমস কা কাভার বাং কে গোপিল ফিভার আ অকারেং নো মাতে সিং জা মাতে আলং জয় সন সো আং সোর থ্রোট হেদি মানে সন আলং জয় লং দোনো সি মাতে আচিথে ওয়াং সেং মাতে সনসি হা নং নিম হা হাই তা ইং নিম লং লে তহ মানে আদে তামে আয়াত চু তামে আতেস লং লে তহ লসন পেন কাচিং বার কি দগক পাইন পাসি হেদি আর্সেনিকাম অ্যালবাম বাং পেনাং আন কি পি পেন পাসি লা কোভিড নাইন্টিন পজিটিভ লো পুলো তেন তে লা তুমা ফান দাস পংস দাওয়াই পিপো নিথম নিপ্লি বা হপ্তা ইসি ব্যাক পিপো আফি লা চেক থু লো পুলো তেন তে কোভিড নাইন্টিন বাং কে নেগেটিভ লসন সে পেনাং আন চে থেক পন্ন
0: তাংতে ডক্টর কিজুৎসি চেথানম ইকসেনে পেনাঙা তুমি হোমিওপ্যাথিক দোয়াই পেন কিমি ই এ পুগা মাথা তুম তাদো লাসি লবং সোলাম কো আনা হক
1: মহেতা নিলি পে ক্লার ল অং দুং অতম বিলিফ আবং কে হোমিওপ্যাথিক মেডিসিন কে মে মে পাবং কে ইতুম কার্বি আতমাং বং কে হোমিওপ্যাথিক ডক্টর কে আভি নন লা নিংকান প্লি মানে কান ফল আসং বং সি কার্বি তুম কে হোমিওপ্যাথিক ডক্টর কে নাঙ্গে চল না আপ্রাং কে 1990 আপ্রাং কে হোমিওপ্যাথিক সিস্টেম আবং কে লবং কে ডিপ্লোমা কোর্স লসন সি বি পঞ্চত বন্তালা 1992 নে লসো লম্পেন সি হোমিওপ্যাথিক মানমাকে প্রফেশনাল কোর্স পু কি হক পন সি নানমাকে হোমিওপ্যাথিক চার্লি তুম তামে ডক্টর পুচি টক লং লাসি ডক্টর তুম পুদ তেনতে আংটন মেন সি চার্লি লং লো বন্তা ইতুমা লম কার্বেং লং লং পেনাং আন তুম কি দো তুমাকে হালা বিহারি তহ বেঙ্গালি তুম পেনাং আন হোমিওপ্যাথিক কা প্র্যাকটিস তুম দো পিক লাদে তুমা বাংকে কপিল ওয়েস্ট বেঙ্গাল লম দাম প বা নানি দাম প চিক্লোয়ন প্লি বা চিক্লোয়ন থ্রক আ কোর্স এন পো ইংকে লাতুম সি মেডিসিন প্রেসক্রাইব পিপি লাতুম আনিং হ্যাঁ লিং সি পি পো ইংকে হোমিওপ্যাথিক আর মেডিসিন চো বম পো ইংকে মে মে পুসি সনসি মাথা থা মাতি দি মে মে পুসি আ ব্লেম ব্যাং দো কক পো সেটা হোমিওপ্যাথিক পেন তা কি মে জি ফান আজা কং দো নিলি মেথাং প্র্যাকটিস বম তামে চে থেক লং ল মানে নে তুম কে এ কিডনি স্টোন হেদি অপারেশন করি নিয়ং জি পুলাসন ডক্টর তুম বং সাজেশন পিদন পো সেটা মে ভালা আমনি তো তুমি আ পেশেন্ট তুমি কে আ ফ্যামিলি তুম তা কি দুঃখ ও ব্যাকগ্রাউন্ড তা মে ও এডেট পেন পথ সি তুমি টাকা তা আবে তুমি উপায় বেল হোমিওপ্যাথিক লং দাম রং পো পো নিলং কে ব্যাং তামে হেদি লা কিডনি স্টোন তহ মাতে গোলব্লাডার স্টোন মাতে সন আকেং কি সো তখন প্রেকজাম প্রেকজাম থাই দি আজির কিডিং কিডিং আকেস তামে নি তামে নিমে থাং কাছে থাইক লং হেদি পেনাঙ্গান কে

0: pame ke do ulo tane ka tuk ya kes mat ke ni pame lap un ju pugini chi pu pe athe kisamana kes ke hapu kaprek a doctor tun ke pame un ya kes ni ke pame ta chi thek long do ape ni ta ke pame un ye a kes hala kaprek a doctor tun long ke dam ben hatum ta ke me tani de me char ju dun long asi homeopathic ta o un a jat a treatment ban ke a ke cheng hat pen si treatment kuri dun long da pram nang ji mane ar long ta me the pik an ka li he di mane jeneba e chi thek ke lungs a disease di in porlong a ki so ta me chong si hala las ki so tan pik lo a chi the da wang e pin lo icu si ki bina pulana level si homeopathic long ke wan bo tan de la ke un e lo an bo lo tan te do ai ki chop ni la ke claim on e lo asi icu long si bina ni la son patient man ke la si la son serious pik a case to man ke homeopathic long ke wan nang ne
1: chore iklo doctor nang declare da pin than pachini pon কাছে থানাং জিয়ালাম গে দো ইক পিকলাম বন্তা আপরলাম দো ইক কপত লাপানলি ইলি চেথানাম ইক চতল না নাংলি আপরনাং কাচিপি লাপেন রেডিও কার জুয়ারাদা তোমা ফান নাংলি হোমিওপ্যাথিকা দোয়াই পেন কিসু কাছে ল্যাং ইক জিয়াবার সায়া পুথাক ক্লার্ডাক পেন থান পাচিনি থে কপত চোরল নাংলি কে ক্লেম সায়া লং আনসোসে আরনামলে আহির জুমেনাং পা পিডুনল না লাসি পিনি ইলি তুম চিহুত চিপুত আলাম জির কে লাপু আনলে ইংটন ইক কক না পুথত নাংলি ফান সুরি সুরিয়া কার্ডম পাজির ইকল
0: কার্ডম
2: অক প্রাণজা মেকেলা পানসি কাংতনিকলা লাকে আকাশবাণী দিপু

ইংলিশ সালনে যা মেঘ লং প্যান আদন থুলুন আডুকশনাং জেমস ব্লান্ট কিলুনালন আলুন লামতে গুড বাই মাই লাভার।

0: Ilitum karbi karbak ang bong bangke bang khai long ke do te ma ilitum long ke lapuson lam kan lapuson ka chi hung o lapuson ka lidat la sila ka vi pinang bong nang li nang pang cheng labang so lam nang tanik tha la pe nang li kai ang bong pen ke cheng si ko pi alam kan si nang li ka bon da pa phrang lo ma te ka che pa jan dun pa phrang lo labang so lam the da nang tanik ji ma
1: Aprangsi school life hood mate lapu rong ro kijui hood chekarum sita me pihing krai po nitum nangke sanarul la dei nangke san che parjan dei pula san ki jui pensi nili la an kidun igla la pen ke la san jui bam jui bon pen thik school pori bam hotang ke nili phanang pula je nang drama klem nang ji po ke klem don la klem et pen ke school la hota klem don la pen ke কলেজ দুন বম হতাংকে ফার্স্ট আসাম ইউনিভার্সিটি নর্থ ইস্ট ইউনিভার্সিটি লবাংসো 1998 নিলি কলেজ কেং কামচে জর চেং হত চেপাতি দুনল লা নিলি কিতক লামকাং কে চেং সিন লকে আংদুং রেডিও সেন্টার লং সিতামে নাং লি তুম নাং কে হাং পেনা জক নিলি নাং থাপ ইকল লবাংসো আলামকান চেপার জান দুন পেনসি নিলি কিতক তা কিতক চেং ল কাছে পারজান তা কাছে পাতি লং একে চেং চেং ল বুসি নেকা ইয়ং বং কে নেলি ইচি মাথা ল
0: লাবাং সলাম কান
1: লাবাং
0: হিলো
1: সলাম
0: নাংলি
1: কান
0: কাপাং
1: হিন্দ
0: চিং চিং লো নাংলি কা আং বং
1: নেলি ইউথ ফেস্টিভ্যাল লং তা চি পাতি দুন ল ফার্স্ট আসাম ইউনিভার্সিটি চি পাতি দুন অ্যাডভেন্ট বেস্ট অ্যাক্ট্রেস ল সন আ ড্রামা লাই তা লং দুন ল পেন কে ল লং ডেট পেন ফেস্টিভ্যাল লং তা চি পাতি দুন ফিট ল কে চেং সি ল ফেস্টিভ্যাল লং তা লাবাং সো রপ্তালিনা নিংকান
0: রুপতালিনা
1: ফেস্টিভ্যাল লং
0: নিংকান
1: নিলি
0: সি ওই
1: কিছু পাতি দুন চেং ল
0: লাবাং সলাম কান পেন
1: লাবাং সো লাম কান পেন ল
0: তে নি নাংলি কায়াং বং পেন নাংলি পুলো লাহেলো কাবন দা চেং ল আলাম কান দা কে টক চেং ল লাপেন কাছে পারজান দুন চেং ল লাপেন নং এ দা কে লং দুন ল লাখান দগ বি লাসো পেন নাংলি লাহাই আনং এ কে লং দুন পেন লাপেন মুনি তু নাং চিনি পেন লাবাং সো আলাম কান হেলো নাংলি কায়াং বং কে বাং ইংলিশ আতুম পুলো কুপিনিয়া ইসিয়া আ চেঞ্জ পাসন থা কান নাংলি কাই নাং কিরলা লাপুসন তা নাংলি পুদাম জিনিং হাং মানি লবং সালাম কান বেনা জ তে
1: লাসন
0: নাংলি দাসি পাজান ক্লেম জন পেন তা বেন জাকং হরাং নি আসু সে ক্লেম জিলাং নি আসু সে লাপুসন বর ইদুন জিলাং পুসন জাকং হরাং নাং এপি লা লো পুতং নাংলি পুদাম ইজি
1: লাসন ল নিলি কে মাথা তা হালা বংশ লাম কান নিলি চিপার জান দন পেন কদক বে প্রফেসর লপেন কেলাং রাত সিতামি নাং বর ইথা নাং উনজি নাং কে চেং সিলাং পর লপ আন কিও না পর নাং আংসং আন্ত নাং চিপাতি দন তে নাং হাইজি লবংসো নিং নাং পাথে দন পেন আলাং লিতম কাটক বে নিং নাং পাথে দন পেন সিনি আবিসি মানে নিনিং কে থে পেন সে আংসং আন কে ক্লেম দন থু উন ল হালো বংশ চিপাতি দন দেত পেন ইন ফান লা আসামি সাতম সিতলা নাম ঘর লং আসন অরা কা হুলাসন ক্লেম ক্লেম আতি বর ভাবনা পুপেনি নে হাদাক নেলে আসন আসন ব্রজালি আলাম লালাং প্রীতম কে লা বংশ আলাম পেন পেনাং আন নিলি আলাং লিতম লং তা চিপার জান দন ইকলং লা পেন কে সনি সন্থাম আলাংলি তুমলং চিপার জান্দন পেন না আসামি সাতম্বর ভাওনা পু বিলাপ তাহ প্রয়াগ তাহ পেনে নে আলাংলি তুম না থান পেন জক আকো চারলি দুন থুলং বেনছে আকো নিলি পুঠত অলাসা মালং পুসিতামে নেমেনা তক পেন চিপার জান্দন ল জুন কমিটি হই পেন আলাংলি তুম না কেরা পেন জক আংকে লা কার্বি কালচার সোসাইটি পেন নাকাং হন পেন জক সে নিলি তুম ফান পুনে আন কাছে পারজান আবার সাইনং পিদন পেন হাদাক সিতামে নেলে বেস অ্যাক্ট্রেস আনং এ লং একটা
0: লাকে কি মি পিগালাম লো নি নালি হিম পেন কি থান কে পাচিনি পন মোহেদ নাংলি পিনপুর দাম ল নাংলি লাপুসন সি ওয়ার্কশপ হুই সিতামে দুন ল লাপেন আসন সন লাপুসন সি থিয়েটার লং সিতামে নাংলি চে পারজান দুন ল পলাম তা নাংলি নন হেড পিনপুর দাম ল লাসি আফ্রাঙ্কে নাংলি কাপ্রে কাছে কে ওয়ে পিন পেন লাপুসন ওয়ার্কশপ লাপেন থিয়েটার লং কাছে পারজান দুন পেন কোসন সিন নাংলি হাদাক পেন জাকং হরাং কাছে লং নি নে লাপুসন ক্লেম পো পো লাপুসন জাকং হরাং কাছে লং আলাম থিনাং থানিক থা
1: মেক্সেন বাং সলাম নং কার জকে আথিমা কিছি পারজান কে কদক ওয়ে বাং ফুসিতা মে আনিং কে হাং বাং দতা হাই ওই ফিসিতা মে লাবাং সো আরন দো ইলি তুমলে স্কুলে দুন চেং মাতে লোক চারলি দুন চেং সরে ও কে টকে লা পুসি টক নাই জি মাতে এ বি সি কে টকে লা সান সি টক নাই পথিক লা সান ডাক থাকসি নেতা আহ বিহেক পেন সিটা মে লাম কান কাচ পারজান পিনি নে কি লুন কে কান পসিটা মে নিং হাং পি ওই পিস রামে আর রন বাং চিনি ও এ লাসি লা বাংসো ওয়ার্কশপ দন পেন

0: song sita me. La pen ka
1: preka
0: preka song sita me karbi la meda mai sita me. Ili tum ke lahai ke elami ki lo ju tang ju bar ka paching thur ponai ji la tum ke claim ponai la tum lo che pahem pu ponai ke la tum sita la bangso hi na na thu aso se arpu pi pon thu chot nang ji lang aso se claim pon thu nang ji lang muni tum han pache ra tok ye phan ke aso se aprang nang barna lang pu la son nang li puing tum mani
1: ninje da mi tum ningjing tung te gali lo nilian de ka matha lok lo jongse kada ka be council pen jongse cherap chetura along along drama workshop mate lasan any time li tum ki non mat ki school lasan e khuli un e der pa workshop hai bidam te da pen ke along along lasan drama competition non ove ki mi akimi pulotang te akimi bang tok bang aning hang po jongse abari matomo nang pulote de ha jangre sut pen cheng lokha ingtat kung repeat ha kupini ne indi tung karbiang bang atomo so dopi hal ha ya tumo so ke ing bon elu la drama pen pulote la bang sining matha ni bang ke la se cancel pen ka dog ve rat chera pra la ya phuthak lem pon te ni ni sitami ning karong pe ji akola pen ansu se ni ni sitami alang li tumlong cherap dan ji puse ni the ni
0: ni bindu ni ni nang li phan si lam the nang ju ye ning ha la ke nang li ning alam a the nang li bang ke ha pe nang ar ta hu pen mo he nang li pulo ho hem rong do au una ho sitami pe hing pe krai pe krui lapusona sai nang se parjan pen pini non alo nangli nili ladak ni long ki dualu anabang ke nili amen ke sungdam erun eder posita men nangli kache parjan hin ta claim dun lo la pen director direction ki pia hin na tu tanang claim dun lo la pen muni de tum kaching thang ape ri ka dogwe ka design pen ali racham ki pia sai ta claim lo nong e ka dogwe ke long do pilo la da nili pudam erun eder lo sita me la anangli ke klem angbong pen la haya alam kan hoita birti birton nang ji la pen ne hina bang ke karbi alam kan karbi de de lo seta ke nang sora bang karbi alam kan lo ne anso se pang chupona la la pen ne la puson si ing thur bon ji ne seta me ne ne ja kong si ga be seta ni ne bang hang pik bu hala bang salam the ko pik lo ne
1: kamatha alam ke dul mane chithan ta igon elo lai bang ke মানে ফ্রাংসি মাথাকে আবারিম আতম সো দোয়ান কাটকবে একার বিটা মানে লামকান পেন থান লং ডাক সন্তে পু ইনিং কামাথা দল নিলিসিতামে আকো মনন ফি ওবে কিমি তুমহাত লাসো লামকান ফুথা কে ঠেক বেয়ার জি মাতে কে ক্লেম ঠেক জি ফান কুমানে আবাং ফু বাং ফি কে চারলে আনিং হাং পিক পুজিতামে নিলি থান জি la pen council pen sita me lahai ke chirap ke chitu dote bolani lehen matha ke du ulo mane
0: ka ke nang lige ka matha dam ke sita ke nang sora bang non la nang likan hi dam ikhelo
1: ha
0: ni bindu nang lihen pen non ki thurmi ari so nim so tuma phan nang lihen pen than ji ning hang mani nang lige claim ason thosi non ki thurmi au awe ari so nim so tum sita me lam kan ke isia a medium la lata la pen sita me ason son itu muni de tum phan khe pu da ham phang pu na me itum than pachi me ason son a message pi me a bir tapi me pachi ni me la si la hai hin ke claim ya phan nang tum ta phrang nang bar non pu ki thur mi awe ari sonim so tum han ta nang li hin pen isia a message lo a bir ta lo ke than ji nang li ning hang mani
1: ke than ji ning hang mani ni li than pon la bang islam lo je চিথান এপ পুলোতং তে কারবি আংবং কে কাডক বে বং ফুচিতামি লামকান কাচি পারজান লাহাই সিতামি ঠেক এট নং জি মনন ফি আউবে আতুম সিতামি চিথান চিথান লং জি পুসিনি লি থান পন প লামকান কাচি পারজান থান পন প লাপেন জং সে আকু কোমানি আবং ফু বং ফি আনিং হাং পিক লং কে চারলি পুসিতামি লাসিতামি নি দি থান পন জি নন পুসিতামি নিংকানে সেক পেন আপরলো পুলোতং তে লা লামকান কে থান আপর দুদু লাসু অপরলো পুলতাংতে নিলে থানপন পনলা ফেব্রুয়ারি চিকলু হে নিলে আকিমি তুমান থানপন প লামকানালং ইনভেট মতে বাহিনীবেট কাছে পরজন কে হেনু লাসি আহকলতিমা নিলে ইনভেটসি লাবাংস আলামকান কে থান থান কে থান হত বাংকে ওই ফিসিটামে ওই কিমি তু আনিকান বাং ফিসিটামে আকিমি তুমনা চারলি দন্দো দ
0: আফ্রাঙ্গে বাং লাপুসন্দ
1: আ লাপুসন্দ
0: আনিং হাং
1: পেন হলা তোমা নিংখ্যাং কো আন্ত আংসং আর দুজিনী

0: কার্ডম রজা
1: কার্ডম কার্ডম বেসাং হো
0: নালি কে সাই ক্লেম লক বুঝ
1: ওই লাপু লজ
0: নালি তো মরং কে আরং আসার পেন মাসি থুর জগ মাসি আরং ক্লার ইগরে ললে
1: ওই তিজ চেপুং কে দোনো দাকে হ
0: মি পিগল রং স্যার ও চিনাম তা নিলি গার্জুল নালি তো মরং কে কার বিয়াং লং বং পেন কে ক্লার নাই আরং আমেন পেন নং ই লং দুন বুসি বিটার জুল
1: নালি তুম কাদো কবে হির জুমেল জ
0: মি পিক মি পিগল রং স্যার নাংরি তোমারং কে আমেন পেন চেতন চিলু রং কাংথির কপাংথির আসাই কি আর্না মাসাইলু লাসিত কাদু কবিতা স্বচ্ছ ভারত মিশন তুমি দেন স্বচ্ছতা হি সেবা আসাইল চেরাব চেতু দু
1: লবংস আসাই পেন ইলিতুম মিঠাং অক প্রাণ কেমি সেন লাপেন ডেট কাংথির এ জেফান মিঠাং আহেম কম হেমরাই সাই হেম হিথিকুলা লাপেন কিজুই কেলাং আদিম হৈ হুই আলং কাই কেতা পাকলার এট লোনা লাপেন পাংথির এট লোনা
0: লাসি মিথাং ইং থির জিরলোতে জুতাং ইং থির জিরপো

0: কার্ডম রজার
1: কার্ডম কার্ডম বেসাং হো
0: নালি কে সাই ক্লেম লক বুঝ
1: ওই লাপু লজ
0: নালি তো মরং কে আর সার পেন মাসি থুর জগ মাসি আর ক্লার ইগরে ললে
1: ওই তিজ চেপুং কে দোন দাকে হ
0: মি পিগল রং সার ও চিনাম তা নিলি গার্জুল নালি তো মরং কে কার বিয়াং লং বং পেন কে ক্লার না আর মেন পেন নং ইলং দুন বুসি বিটার জুল
1: নালি তুম কাদ কবে হির জুমে লজ
0: মি পিক মি পিগল রং সার নাংরি তোমার রঙকে আমেন পেন চেতন চিটলু রংকাংঠির কপাংঠির আসাই কি আর না মাসাইলু লাসিত কাদু কবিতা স্বচ্ছ ভারত মিশন তুমি দেন স্বচ্ছতা হি সেবা আসাইল চেরাপ চেতু দু
1: লবাংস আসাই পেন ইলিতুম মিঠাং অক প্রাণ কেমি সেন লাপেন ডেট কাংঠির এ জেফান মিঠাং আহেম কম হেমরাই সাই হেম হিথিকুলাত লাপেন কিজুই কেলাং আদিম হে হুই আলং কাই কেতা পাকলার এট লোনা লাপেন পাংথির এট লোনা
0: লাসি মিথাং ইং থির জিরলতে জুতাং ইং থির জিরপো
2: নিলিতুম কারজুলং আলাম লাদাক ডিফু রেডিও স্টেশন আলং তা আসন আসন আলাম কাপাচু থ্যাংবার সাই দো পুতে লাপেন অন পার্টা আদা মাসার মাহাং কে থেক মাই মিটিং আলাম কাপাচু থ্যাং জিয়াবার সাই তা দো মা
3: দো
2: বা আন্তে লাকে মি পিক আলাম জের ল হে
3: নাংলি তুমি ওসে লাকা দো কা ওয়েলাম থে আং তোন লাম চিনি জিলি পুতাং তে অল ইন্ডিয়া রেডিও ডিফু স্টেশন আলং নাং হামরি তামে
4: লাকে আকাশবাণী ডিফু নন আরজুকসনাং লামজিরে যাই মেক লামজিরে যাই মেক লং নমা যুগ পো ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে আপুটাক সেঙ্গান কেমি ইংটিপেন লামজির কিতান লবংস যাই মেক পিং বেশি তুমি পাজু পণ চেংলাম তো দাঁতে আচুক সঙ্গ
5: পিনিলি হাইপারটেনশন পপুথাক লামজির কিতান জিয়া ফানসি বর ইল হাইপারটেনশন আফান হাই ব্লাড প্রেসার পুপেন্সি ইলিতুম চিনিদা লবাংস কেসু নন আপর হুদ বীরথিয়া দাঙালং ইসি কচলং হু রকেসু পুসি পাংথেক পন লাসো কেসু আফান সাইলেন্ট কিলার পুতা কিপুডু আথি পেনাঙানাতুম কেসু কচলং কেচেং আংথেক চিচিনি নেপেন কেসু বাদ ও আফিয়ান কাচিচিনি পিন লাপুসন্তাদু লাসো জকসি সাইলেন্ট কিলার পুতা কিপুদামদু লবংস কেসু আংথে কেকলাং ফিট ফে পেন পেনাঙান কেসু কে খাই মতে কে বাদলং লক লাপুসন পেন এ অক আরলু কাপ্রেক কাপ্রেক আকেসু সে তামি চিমান পন্থে লাসি লবংস কেসু কচলং কচে পাখাই লং লক আথে কে ইলিতুম চেক আপ কেদাম বেরবি তাই সন ল কচে রক টক কাবি কেচো কেজুন কেডো কে থাক কচে লাংলি পেন লবংস কেসু কে পাখাই লং লক লাপুসন তাদু লাসি লবংস কেসু আপুথাক চেরক টকপেন কেদোজি লাপেন ইলিতম কাইকে অক প্রণহীন কাছেলাং দাম রেগুলার চেক আপ আফান একেথান পঞ্জিয়া ফানপুরা আরু নিফাই ক্রিট্রক্সি আর্নি ওয়ার্ল্ড হাইপারটেনশন দি পুসিতামি আর্নি হট পনিগল লবংস আর্নি ইলিতম আফান লবংস কেসু কাছেলাং দুন্দাব আকেনাং সত কেসো পেন কাচিং রায় লাপেন মেসেন পেন কেচো কেজুন কেডো কে থাক আফানসিতামি এথান পনপ দাংটি নন হাইপারটেনশন মাটি হাই ব্লাড প্রেসার কোসন কে সোমা লাবাংলে চিনি দাম না হাইপারটেনশন কে সন নিদো এ সন লাগে প্রাইমারি হাইপারটেনশন লাবাংস কাছলং লাকি ইলিতুম কেচো কেজুন কেডো কে থাক কে মেমে মাটি আনহেলদি লাইফস্টাইল হ্যাবিটস এ আর্টা কেডো কেমা থাকি সুং কেডো

Laban family mate ipu iphi epo epai tum kedoa jokpen sitame itli tuma phan labang so ke so nang do the eson laki secondary hypertension labang ki matnia bang kidney ke so hormonal disorders matin dowai ke chu side effects pena jok labang so ke so do i the normal blood pressure ke donang ji laki 120 by 80 millimeters of mercury bon tami jongsi rg kidding aphan labangso normal level pen athak bat leputi ke phire mimi angring thitan adun thu chithan damna labangso ke su angthek mati symptoms laki iphu ar lokachu rot tami duji aphukar ting mati aphukar janghi ame kachachar rim lahai sitami dopo ajhak pen aning ke su achathe ke wangseng লাহাইত সিতামে দুঝি লাপেন প্রেসার কে খাই ও আংথেক লাকে আনুকান আবি কে জাং লাপুসন্তামে দুঝি বন সিতামে আঝা কাতু মালং লাপুসন আংথেক কে ক্লাংকলে দেত লাপুসন্তা দুঝি লাসি ইলি তুম কাই কেতা চেক আপ আফান কে দাম ভেরবাং কেনাং সত জংসি লাহাই আংথেক ছেলং পেন আফিতা ইলি তুম ছেলাং দুন্দে ছেড়ে দুন্দে লিপুতে এ অক এ প্রাণ আফান কানো হক থেতান এ অকে প্রাণ কে মিশন অফান কেসো কিডো কাবে ডক্টর লং চেক আপ কাছে লং দাম বেয়ার কে কেনাং সত নিঙ্কান থংকে পেন আবাদ লাপেন কাই কি কেসো জে কিডো কাপ্রেক আকেসো কিডো লাপেন রাকিয়া হরমু কি রিম ডায়াবেটিস কেসো কিডো আতুম লিপুতে ইলি তুম তামে কেসো কিডো আংরিং থেতান চেমা থাপেন চে রক টকপেন কাই কি কেসো ছে লং দাম চেক আপ বাং কেদাম কেনাং সত তাংতে চেথান পন্যাং কোসন পেনসি লবং সো কে সো কচলং লবং সো কে সো কচলং আথে লকি কে দো কে থাক কে জো কে জুন কচে লাংলি লপেন কচে রক টক কাভিয়া জক পেন লবং সো কে সো কচলং আফাই কে বাত লাপুসন সি চিনি প এ সন লকি ইংতি কে দক কে চো উইক পেন লসো কে সো এ পাখাই ইথে জংদাম মে ইংতি কে দক আমারি আমেন থু আচার লপেন আর নিভাং ইংতি কে দক আসন কে চো পেন প্রেসার সিতামে পাখাই দে আদুন থু লাগে জাং থু আহান আথু কে দো আসন কে চো বেয়ার পেন আজক থেসেরে লাপেন হান হাই কে চো কে জুম পেন তামে লাবাংসো কে সো খাই ই পুতা চিনি পন যা কঙ্গাছে ফেরাং রে যা কঙ্গাছে পদাম দে পেন তামে লাবাংসো কে সো খাই ই থেক আথে আকাই ককেরলা লং পেনাঙান চেকেরলা লো লাসো আলং মুনিরাতুম কে ক্লেম আসাই সিটামি মেসিন পেন কে ক্লেম কে জয় কিয়ে জক মুনিরাতুম আবাং আজা কঙ্কাছে পদাম আবাং জুম ইকচেত লাপুসন লাসো পেন সিটামি লাবাং সো কে সো পাবাত ইথেক আজা কাতুম কে চো কে জুন থাপ দুমা কে মং রাকিও হরমু কে ছু হর কে জুন লাহাই পেন তামি প্রেসার কে সো আবাং খাই ইডে মাদনি আবাং টাঙ্কা কে দূরে পেন হে মি সিয়াং বংকা শিকসাক ওরিং আবার সাইকাবি লাহায়াং টন কে মাথা ইট পেন তামি লাবাং সো কে সু দুই থে এ সন লাগে ইলিন কে অং জেট পেন এ ক্রম কে থে পেন তামি লাপুসন কে সু খাই ই থে লাপেন নাংলি টুম আহিয়ামালং আকে সার হুট পেন তামি লাবাং সো আকে সু দু লিপুটে লাপুসন কে সু কাছু লং দুন লক আংগ্রিং থেতান জংসি লাবাং সো কে সু ইলি টুম ছেলাং দুন পামে মে লিপুটে ইলি টুম আফান কাফেরে মেমে চেমান থে হাইপারটেনশন মুনির আফু আর লোয়ালং আর থো তামি পানো হক থে লাসো পেন মুনির আতুম স্ট্রোক তামি দাম্প মতে প্যারালাইজ তামি ছেমান প এমেক আলং আর থো সে তামি ফাংহু উন কিডনি কেফাহিংনো ইভি বং আংতন ইসি কেফাংহু আজাকং দু লাসি লাবাং সো কে সো পেন কুসন সি চেপা জক পেন এ অক এ প্রাণ কে মেসেন পেন কে দু জিয়া ফান ইলি তুম কাছি নিয়া বাং কেনাং সত ইলি তুম জং সি লাবাং সো কে সো পেন চেপা জক জি মাছেরে মেক জি লিপুতে ইংটি কে দক আসন কে চো বাং কে পাজুম কেনাং সত আথু কে দো আসন বাং কে চো কে পাজুম পেন থেসেরে লাহাই কে চো দুন বাং কেনাং সত যা কঙ্কাছে ফেরাং আবাং সেতামি এসন কেনাং সত ল ইলি তুম ইয়োগা কে ক্লেম একেং কে দাম সাইকেল কে বেগ লাহাই পেন তামি এ অক এ প্রাণ এ পামে ই রাকিয়া হরমু কিছু হর কিজুন বাং কাং টন পেন পেনাঙান এ অক এ প্রাণ আফান আলি দো লাপেন ইলিন সেতামি নর্মাল মতে ইসিয়া তেং কে দো পেন প্রেসার সেতামি এ পাঝুম ই স্ট্রেস মতে কে মাথা কিসুং কে মাথা ই